0: শুনলেন ককবরক গান আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী এন্ড আই এম অনুভা রহতকি উইথ দ্য মিডডে নিউজ।

0: ছায়া নোটের আগে শরৎ বাঁধন শুনলেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে। শিল্পী ছিলেন আলাউদ্দিন খান সাহেব। আকাশবাণী কৈলাসহরী, এবারে আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: ভারতী সে বল রহে হ্যাঁ সদাবহার।

0: আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নে কাহা হ্যায় কি যুবাওঁ কে প্রয়াসোঁ সে ভারত বর্ষ 2047 সে পহলে হি বিকশিত রাষ্ট্র বন জায়েগা। বড়োদরা মে আজ মহারাজা সৈয়াজি রাও বড়ৌদা বিশ্ববিদ্যালয় কে 75ভে দীক্ষান্ত সমারোহ মে রাষ্ট্রপতি নে ইয়ে বাত কহি।
2: বর্ষ 2047 তক বিকশিত ভারত কে নির্মাণ কে রাষ্ট্রীয় লক্ষ্য কে লেকর দেশবাসী আগে বড় রহে হ্যায়। এসা ভারত জহাঁ গুণবত্তাপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য সুবিধায় সভি তক পৌঁছে। এসা ভারত জহাঁ বিজ্ঞান ও প্রৌদ্যোগিকী কা উপযোগ মানব কল্যাণ কে লিয়ে হো।
1: রাষ্ট্রপতি নে বিদ্যার্থীয় সে নয় তকনিক ইন্টারনেট ও ডেটা কা উচিত উপযোগ করতে আহ্বান কিয়া। রাষ্ট্রপতি নে শিক্ষা সহিত বিভিন্ন ক্ষেত্রে মে মহিলাও কি বড়তি ভাগিদারি কি সরাহনা কি। দীক্ষান্ত সমারোহ মে রাষ্ট্রপতি মুর্মু নে 12,600 সে অধিক বিদ্যার্থীয় কো উপাধিয়া ও 160 বিদ্যার্থীয় কো 201 স্বর্ণ পদক প্রদান কিয়ে। রাজ্যপাল আচার দেবব্রত নে সভি বিদ্যার্থীয় কো বধাই দি। রাষ্ট্রপতি মুর্মু আজ বড়োদরা মে ব্রহ্মকুমারী সংস্থান কে বৈশ্বিক আধ্যাত্মিক প্যালেস

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় ঘর গৃহস্থী, রাত 7টায় শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবুক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35। আগরতলা কেন্দ্রের ককবুক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:05 এই মাসের অতিথি মিক্স মেলোডিজ রাত 8:30। রাত 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ। 9:15 লোকগীতি, শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 দিল্লি কেন্দ্রের ডেইলি হাইলাইটস ক্যাপসুল, 10:20 শুনবেন বিশ্ব সংবাদ হিন্দিতে, 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

একটি ঘোষণা। 2027-28 শিক্ষাবর্ষে জহর নবোদয় বিদ্যালয়ে নবম এবং একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। নবম শ্রেণীর জন্য অনলাইন সূত্র https://cbseitms.nic.in/26_9। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2026। নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 এপ্রিল 2027। ঘোষণাটি শুনলেন।

0: নমস্কার দাদা, আপনার নামটা কইবা?
1: দিলীপ নাথ।
0: আচ্ছা, আপনার কতদিন ধরে কৃষির লোকে যুক্ত আছেন?
1: ধরেন 25-20 বছর।
0: আপনার কাছ থেকে আজকে আমি জানবো আপনার যেটা আপনার ভালো লাগে আপনি এটা সম্পর্কে আমার কাছে আজকে কইবা, বাস্তু সম্পর্কেও কইতে পারেন বা অক্ষণে তো আমরা ধান লাগানি হয়েছে।
1: হ্যাঁ, আমরা ধান লাগানি হয়েছে।
0: আচ্ছা, তো ধান সম্পর্কে আগে একটু কথা কই, তারপরে আমরা বাস্তুতে যাই। যে ধান যে করছেন কতটুকু জায়গার মধ্যে?
1: ধান ধরুন 3 কানি 3.5 কানি
0: ধান করছে। এই ধানটা করতে গেলে প্রথমেই তো জমি, যে কোনো ফলনে তো জমি আগে আর আপনি একটু কইবা যে জমিটা কিরকম ভাবে তৈরি করছেন?
1: জমিটা তো ফার্টিলাইজার দিয়ে চাষ, এখন তো আর আল নাই, আগে তো আমরা নিজেরা আল দিয়ে চাষ করতাম। ফার্টিলাইজার দিয়ে প্রথমে একবার চা দিলাম, তাহলে সপ্তাহ দিন পরে একটা গাছ উঠলো, আরেকবার দিলাম, এরপরে সপ্তাহ দিন পরে আরেকবার আল দিয়া মেশিন দিয়ে যখন আল দিলাম তখন রবিবার উপযুক্ত হয়ে গেল।
0: এই যে চাষটা যে দিবা, এইটা প্রথম অবস্থায় যখন চাটা দেন তখন কোনো ইয়ে ছাড়া, এই
1: আমি ইউরিয়া পর্যন্ত দেই না জমিনে।
0: আচ্ছা, তো মাটিটা ধানের যে মাটি, ধানের মাটিটা কিরকম হইলে আপনারা মনে করেন যখন আলি লাগানোর সময় এসে?
1: ধানের মাটিটা যখন ফার্টিলাইজার দিয়ে আল বাওয়া হইব, যখন ঘাস টাস থাকে যে এইটে সব পচে যাইব, পচে গেলে মাটিটা একটু কালোটি কালার ধরিয়ে আইব, ধরিয়ে আইব তখন বুঝে যাবে যে জমিটা রেডি হয়ে গেছে।
0: আচ্ছা, তো তখন তো আলি আইনা রোপণ করবা, কিন্তু আলিটা আপনি তো বিশ্রাটা আলাদা করতে হয়?
1: আলি বিশ্রা আলাদা করিয়া আলি আগে পালাইয়া রাখছি।
0: পালাইয়া রাখছেন, তো কতদিনের আলি আপনি জমিতে রোপণ করবা?
1: ধরেন 20-30 দিনের মধ্যেই।
0: আচ্ছা, আলিটা?
1: আলিটা
0: তো আলি পিসরা কিরকম ভাবে করবা?
1: আলি পিসরা তো সেম রকম ফার্টিলাইজার দিয়ে চাষ, প্রথম একবার দিয়ে রাখলাম, আর আলি ফেলাইবার যেদিন ধানটা পড়বো এর আগের দিন আর একবার চাষ দিব, চাষ দিয়ে পরের দিন আলিটা ফেলাই দিব।
0: ফেলাই দিবা। তো এই যে ধানটা ফেলাইছেন আপনার 3.5 কানি জমিতে কতটুকু বীজ লাগছে?
1: 3.5 ফুরা, খানিতে 1 ফুরা।
0: আর কি ধানটা লাগাইছেন?
1: স্বর্ণ,
0: স্বর্ণমসুরি। তো এইবার
1: ব্লকে ফার্স্টে আইছিল, ব্লকের বিচি।
0: এটা খুব, এই চালটা বাজারেও খুব
1: বাজারে চলে।
0: আপনার
1: দিকে প্রায় একই জাত সব
0: স্বর্ণমসুরি। আচ্ছা, এইবার আপনার ধান যে আপনার হালি বিশ্রা যে হালি রোপণ করবা, হালিটা মানে কতদিনের মধ্যে শেষ করতে লাগবো রোপণ করা?
1: যদি জায়গা রেডি না হয় তাহলে 1.5 মাস পর্যন্ত রইলে
0: হইব। তো অক্ষণে তো আমরা শ্রাবণ চলে, অক্ষণ থেকে লাগানি আরম্ভ করবানি?
1: না, আমরা তো ওইদিকে লাগানি শেষ।
0: লাগানি শেষ হয়েছে, তো কতদিন হইব আপনার লাগাইছেন যে?
1: আপনার
0: 25 দিনের বয়স। আচ্ছা, 25 দিন বয়স চলে। আচ্ছা, এইবার যে লাগাইছেন এটার ফলনটা মানে পরিণত, গাছটা পরিণত হইতে কেমন দিন লাগবো?
1: গাছটা পরিণত ওই আর ধানটা উঠতে গেলে আমার যেমন এক্ষণে শ্রাবণ মাসে লাগাইছি, কার্তিক মাসের লাস্টের দিকে ধানটা,
0: শ্রাবণ ভাদ্র আশ্বিন
1: কার্তিক মাসের লাস্টের দিকে ধানটা ফাটে যাইব।
0: আচ্ছা,
1: যদি প্রথম দিকে তো ধান কাটা পড়বো।
0: আচ্ছা, তে তো আমার হাতে অখনো আপনার 4 বিঘা
1: ভাদ্র
0: তিন মাস পুরা রয়ে গেল। এই 3 মাস তো জমির মধ্যে আপনার যত্ন করতে লাগবে।
1: যত্ন

0: লাগবো, এটা তো ঘাস উঠবো, ঘাসটি মারিয়ে দিতে লাগবো।
1: কত কতবার এই যে তিন মাসের মধ্যে কয়বার ঘাস বাঁচাই দিতে লাগবো?
0: ঘাস একবার বাঁচলেই হয়, আর সবে বাঁচতেও লাগে না। ওখান তো নতুন সিস্টেম আছে, বালির মধ্যে মিশে আর ঘাসের ঔষধ দিলে এলে হয়, রোয়ার পরে বালির মধ্যে ঔষধটা মিশে গিয়া খানিতে 100 গ্রাম বালিটা বাইন করিয়া দিলে এলে ঘাস হয়ে না।
1: এটা আপনার গাছের ক্ষতি করতো না?
0: এটা গাছের ক্ষতি করতো না, তবে জায়গার ক্ষতি কিছু করে।
1: আচ্ছা,
0: জায়গার ক্ষতি করে
1: মানে ধানের গাছের কোনো ক্ষতি?
0: ধানের গাছের কোনো ক্ষতি?
1: আচ্ছা, তো আপনি কি ওই পদ্ধতিটা?
0: ওই পদ্ধতি করছি, কারণ আমরা তো ধানের সাথে বাস্তু আছে, সময় পাই না এই তিনখানি সাড়ে তিনখানি জায়গা বাস দেওয়ার। আর এখন কাজের মানুষ আনলে 10টার সময় আসবো, 5টার সময় যাইবো, 500 টাকা। তো এই হাজিরা দিয়ে আমার সহজ পদ্ধতি।
1: আচ্ছা, তো এটা ধরুন তিন মাসের মধ্যে দুইবার দিবা?
0: না না, এটা তো একবারই দিলেছি,
1: মানে আর উঠতোই না ঘাস,
0: আর উঠতোই না ঘাস।
1: এটা তো অনেক মানে ভালো একটা ইয়ে। আচ্ছা, তো এইবার হলো আপনার এটার কি মাঝখানে দিয়া আপনার জল বাইরুনির ব্যবস্থা রাখবানি, ওই যে লাগানির আলি বিশ্রা মানে মূল জমিতে?
0: মূল জমিতে তো জল ছাড়তে লাগবো, বেশি জল হইলে পরে ছাড়তে লাগবো।
1: তার মানে মাঝখানে আপনার ড্রেনি ব্যবস্থা আছে?
0: না, ড্রেন ছোট ছোট জমির মধ্যে জল যাইবার রাস্তা আছে।
1: আচ্ছা,
0: একটা থেকে আরেকটা যাইবো, একটা থেকে আরেকটা যাইবো, এরকম নিজ দিকে নামবো যাইয়া।
1: কিন্তু জল বাইরুনির একটা রাস্তা আপনি রাখছেন। তো মোটামুটি আপনার এই যে তিন মাসের মধ্যে যখন আপনার ঘাসটা ঘাসের ইয়েটা আপনি ওষুধ দিয়ে মারি দিলা, এরপরে আইলো রূপ পোকা, কারণ তিন মাসের মধ্যে তো বিভিন্ন রূপ পোকায় ধরতে
0: পারে, তখন কি রোগ দেখতে লাগবো?
1: আচ্ছা, তো ধানে এমনিতে কি কি রোগ আছে?
0: ধানের মধ্যে একটা আছে খাতরা, একটা সাদা সাদা খরিলা ধানের পাতা।
1: এটা কি যখন ফুল দিব?
0: না না, এটা এর আগে এই রোয়ার পরেই ধরে এটা। বা আরেকটা আছে, এটা ধান গাছটা লাল কালার হয়ে যাব, এটাও একটা এক ধরনের পোকা।
1: এটা মানে কেমন বয়সে কেমন বয়সে এটি হয়?
0: তো আমার দানে একটা জমির মধ্যে ধরছে, এরকম লাল লাল উঠে আছে, 15 দিন হয়েছে রোয়া হয়েছে।
1: মানে এটা 15 দিন যে কোনো সময় ধরতে পারে?
0: হ্যাঁ, যে কোনো সময়।
1: আচ্ছা,
0: এটা ধরছে, এটার মধ্যে ওষুধ স্প্রে করতে লাগবে।
1: আচ্ছা, আর এরপরে একটা কইলে আপনি ইয়ে সাদা,
0: হ্যাঁ সাদা হয়
1: এটার খাতরা। আচ্ছা,
0: এটারও ওষুধ স্প্রে করতে লাগে?
1: তো এটা কি যে কোনো সময় হতে পারে?
0: যে কোনো সময় ধরে,
1: মানে আরো বড় হইলে পরে এটা
0: বেশি বড় হইলে আবার এটা ধরতো না।
1: আচ্ছা, তখন
0: এটি অতিরিক্ত কম বয়সের আলি জমিনে লাগাইলে লাগাই খাতরা।
1: তো আপনার তো খুব কম বয়সে রইছে না?
0: কম বয়সে না হইলেও মানে এটি 20 দিনের আলি কম বয়সেরই,
1: মানে যদি আমরা পুরানা পদ্ধতিতে করতে চাই
0: তো 1 মাস থেকে 1.5 মাসের আলি অন্য জনে
1: পুরানা পদ্ধতিতে। আচ্ছা আচ্ছা, আর এছাড়া জানলাম যে ধানে খাতরা একটা আছে,
0: একবার বা দুইবার ওষুধ স্প্রে করলে ভালো হয়।
1: তো মোটামুটি আপনার 3 ফুরা ধানের 20 টিকা ধরুন এই জমিতে তো আপনি আরো ধান করছেন, তো মোটামুটি একদম খারাপও যদি ফলন হয় আপনি কিরকম ধান ওইটার থেকে ফায়দা পাবেন?
0: একদম খারাপ হলেও মানে আমার 3 কানি 3.5 কানি থেকে ধান 4 আটু থেকে 4.5 আটু ধান।
1: আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার ঘরের পুরাটা থাকে না আপনার ইয়ে?
0: আমরা ঘরের খাওয়ানে যাইয়াও থাকে,
1: বিক্রি করতে লাগে,
0: বিক্রি করা যায়।
1: আচ্ছা, তো বিক্রি করতে গেলে কোনো অসুবিধা হয়নি?
0: না, বিক্রি করতে গেলে অসুবিধা নাই, এখন তো সরকারও ধান কৃষকের কাছ থেকে ক্রয় করে।
1: আচ্ছা,
0: এটা এফসিএ নেওয়া হয়, নিয়ারি এই ধানটি আবার চাউল কলিয়া রেশনে পাঠানি হয়। কৃষকের অনেক সুবিধা দেওয়া দিচ্ছে সরকার।
1: তো মানে বাজারজাত করতে গেলে আপনার কৃষকও এটা নিল গিয়া?
0: এটা কৃষক না, এটা
1: ডিপার্টমেন্ট, মানে আপনার
0: স্টোরে
1: জিনিসটা আপনার দিল, আবার আপনার থেকে জিনিসটা লইয়া গেল।
0: তো
1: সেই ক্ষেত্রে তো আপনারা

0: বাজারজাত করণের লেগে কোনো চিন্তার কোনো
1: না, বাজারজাত করার চিন্তা নাই। আর এছাড়া তারা ধান না দিলেও কোনো এক সময় চাউল বিক্রি করতে গেলেও বাজারে চাউল বিক্রি করা যায়।
0: হো, তো এমনিতে কিরকম তারা যে নেয় তখন আপনার দরটা কিরকম?
1: তারা নিলে এই বছরে বোধ হয় 11,000 টাকা দিয়েছে তারা আটু আটু 11,000 টাকা বলতে 16 ফালি দামের দাম।
0: তো এই ক্ষেত্রে আপনার লাভ হয়েছে নি?
1: এই ক্ষেত্রে সরকার যেটি এবছর নিয়েছে মানে চাউল করিয়া বেচলে যেটি পাওয়া যাইব এর চাইতেও লাভ দেখা যায়।
0: লাভ হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা গেল আপনারা যদি সরকারের দেন ধানটা সেই ক্ষেত্রে লাভটা তা থাকে?
1: লাভ আছে
0: না? এটা যদি আপনারা এমনিতে বিক্রি করেন
1: তাহলে? এমনিতে বিক্রি করা বলতে সরকার যে রেটে নেয় এই রেটে লাভ ধানটা দিলে। এমনিতে তো আপনার শুকানি লাগবো, মিলে নিয়ারি কোটানি লাগবো, তখন আরো পালে 50 টাকা করে কোটানিতে দিতে লাগবো।
0: আচ্ছা,
1: তো দিলে আবার কুড়া বিক্রি করা যায়, বাগরি লাগে নিজের লাগিয়ে আনা যায়।
0: আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনারা ধান যদি আপনারা দেশি ভাবেও করেন, অনেকে তো অনেকের ধারণা হইলো পুরানা পদ্ধতিতে ধানের চাষ করলে আপনার ভালো হয় না, মানে কম ফলন হয়, এসআরআইতেই ফলন ভালো হয়। তা আপনার কথা মোতাবেক যে এসআরআই করলে যেটা হয় আপনার পুরান পদ্ধতিতেও ফলন একই থাকে?
1: একই থাকে, এর মধ্যে এসআরআইতে অল্প বেশি হইব, বেশি হইলে এসআরআইতে কিছু পরিশ্রম আছে, ডেইন কাটতে লাগবো,
0: হ্যাঁ
1: করতে লাগবো। এমনিতে আমরা পুরান পদ্ধতিতে তো এই কাজটা করতে লাগে না, ডেইন ব্যাট উঠাইতে লাগে না।
0: আচ্ছা, তো শুনলাম ধানের কথা, এইবার আপনার কাছ থেকে শুনবো যে বাস্তু আপনি কেতা কেতা করছেন।
1: বাস্তু তো আমরা সব সিজনেরটাই করি, এখনো তো রামাইশ আছে, ঝিঙ্গা আছে, মরিচ, বারো মাসে মরিচ আছে, বেগুন আছে, বেগুন আছে।
0: তো বারো মাসে বেগুন মরিচ, যেটা একটু মরিচটা সম্পর্কে আপনি কইবা যে আমরা বারো মাসে মরিচের চারাটা কিরকম করি, মাটিটা কিরকম করি একটু যদি বলেন।
1: বারো মাসে মরিচের চারাটা বলতে মাটিটা ডাস্ট করতে রাখবো বেশি করিয়া, এর মধ্যে গোবর দিতে লাগবো চারাটা তাড়াতাড়ি বাড়ার জন্য। আর তো বীজ বাইন করিয়া তখন বীজটা যাতে পিঁপড়ায় বা কোনো পোকা খায় না হইয়ারি উলির ওষুধ স্প্রে করতে লাগবো বেডের মধ্যে।
0: আচ্ছা,
1: আর টাইমে টাইমে তখন জল।
0: আচ্ছা, এই যে বারো মাসে মরিচের যে বীজটা এটা কি আপনার ঘরে থাকে? তো ঘরে আপনারা কিরকম ভাবে রাখতে পারেন?
1: ঘরে যখন তো গাছে মরিচটা পাকবো তখন আমি আর রোদ্রে শুকাইয়া ভালো করে শুকাইয়া রাখি দিব, আর বীজটা ফালাইবার আগে মরিচ থেকে বের করিয়া ভিজিয়ে রাখব দুদিন, একদিন ভিজাইয়ারে তুলিয়ারে পরে সুতি কাপড়ে বাঁধিয়ে রাখলাম, দেখা গেল অল্প অল্প মুখটা সাদা হয়েছে তখন ফালাই দিলাম।
0: আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনারা মরিচের বীজটা ঘরেই রাখতে পারেন। আচ্ছা, তো এবার বারো মাসে মরিচটার আপনার ফলনটা চলে কতদিন?
1: বারো মাসে মরিচটা তো আমরা ধরেন মাঘ মাস পর্যন্ত লাগাইলাম গাছটা, তো মাঘ মাস পর্যন্ত গাছ লাগাইলে ফাল্গুন চৈত্র মাস বৈশাখ মাসের দিকে আমরা মরিচ ধরা শুরু হয়ে যায়। মরিচ ধরা শুরু হইলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত গাছটা থাকে, আর আশ্বিন মাসে গাছটা উঠেয়া তখন আবার অন্য ফসল আলু কবি এইসব।
0: তো আপনার এই বারো মাসে মরিচটা মোটামুটি কতটুক জায়গার মধ্যে আপনি লাগাইছেন?
1: এবছর বেশি না, ধরেন আধ পাওয়া জায়গা লাগাইছে।
0: তো আধ পাওয়া জায়গা তো অনেকটা জায়গা, তো আপনার এটার তো নিশ্চয় ফলন চলের?
1: ফলন চলের,
0: ফলন চলের। তার ফলনটা যে এই যে 4-5 মাস প্রায় চলবো, এটার মাঝে মাঝে কিরকম করে খাবার দিবা?
1: ধরেন 15-20 দিন বা বর্ষা থাকলে কোন সময় আছে 1 মাসে যাইয়া 1 মাস পর পর।
0: আচ্ছা, 1 মাস পর পর খাবার দিবা। তো এই যে 1 মাস পর পর খাবার দিবা, এটার মধ্যে কিতা কিতা দিবা খাবার
1: মধ্যে? তো ওই তো খাঁচা গোফর গোফর দেওয়া হইব বা ডিএপি, কোন সময় আছে একবার ডিএপি দিলাম, পরের বার ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ তিন জাত মিশিয়া দিলাম, এর মধ্যে আছে যে জৈব সারও কোন কোন সময় ব্যবহার করি।
0: আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনার এই ফলনের পরিমাণ আপনি কতদিন পরে পরে পার হইন এবং কি?
1: সপ্তাহে একদিন।
0: সপ্তাহে একদিন কিরকম পরিমাণ?
1: সপ্তাহে একদিন পরে, কিন্তু এই বছরে ফলনের

0: পরিমাণটা একটু কম, ধরেন 8-10 কেজি সপ্তাহে বেড়ে।
1: আচ্ছা, তো এটা কোনখানে বাজারজাত
0: করেন? আনন্দবাজারই বাজারজাত।
1: আনন্দবাজারই বাজারজাত করা যায়। তো এটা তো অনেকটা লম্বা লম্বা মতো হয়।
0: না, এতটুকু লম্বাও নয়, ওদের ধরেন হাইয়েস্ট লম্বা।
1: আচ্ছা, অনেকে কো যে 12 মাসই মরিচটা আপনার 1 বছরও রাখা যায়,
0: গাছটা রাখা যায়। আমরা যে গাছটা খাটি না, তাহলে ওই গাছটা থাকবো, ওই গাছটা অভাবটা তো 12 মাসই সারা বছর ধরে। তোমার তো ফলনের ইয়েটা ঠান্ডা পড়ে গেলে একটু কমিয়ে আইব। আর আমরা যেহেতু বিশ্রাত লাগাইছি, ডায়ারফল করব, এর জন্য
1: কাটটা লেটা লাগে। আচ্ছা, তো আপনার কাছে আমরা যেটা দেখি অন্যান্য ফলনের মধ্যে রূপপোকার আক্রমণ অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার
0: মরিচের ক্ষেত্রেও আছে?
1: আসেনি, আমি আরো ভাবি যে মরিচের ক্ষেত্রে কম হইতে পারে।
0: মরিচের ক্ষেত্রেও আছে। মরিচের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যাটা হচ্ছে কি, একটা পাতা কুকড়া
1: হওয়া। হ্যাঁ, কুকড়ি ধরে।
0: এই কুকড়িটা ধরলে গাছটার কিছুদিন লামাইলায়, আর লামাইলায় বলতে সময় মতো ঔষধ না দিলে গাছটা নষ্ট হয়ে যাবে।
1: এই যে আপনার কুকড়ি যখন ধরে, এটা তখন গাছের কেমন বয়স থাকে?
0: গাছটা তো কুকড়ি রোয়ার মাস দেড় মাসের মধ্যেই আয়ে কুকড়িটা। এটি এখনের যে সিজন, একবার কুকড়ির ঔষধ দিয়ে ছাড়াইলে পরে আবার দেখা যায় ধরে কোনো কোনো সময়।
1: আচ্ছা, তো এটা কি সপ্তাহের পর সপ্তাহ আপনার ওষুধ দিতে লাগবো?
0: না, কুকড়ির ওষুধটা একবার কুকড়ি ছাড়ি গেলে দিতে লাগতো না, দেখা যায় যদি আবার ধরে তাহলে দিতে লাগবো। আর এখন তো বড় গাছ এখন আর ধরতো না।
1: আচ্ছা, তো আপনার সঙ্গে কথা কয়ে খুব ভালো লাগছে, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
2: জমির তস সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হইব, এই তস পরবর্তী মরশুমে চাষের জন্য একান্ত প্রয়োজন। জমিতে জলসেচের পর পাতা বা স্থানীয়ভাবে পাওয়া যায় এমন জিনিস দিয়া ডাকিয়া দিতে হইব, অর্থাৎ আমরা খের এবং ফাতা দিয়াও ডাকিয়া দিতাম পারি, কচুরি পানা ব্যবহার করতাম পারি। মিশ্র চাষ, ন্যূনতম চাষ বা যে কোনো চাষ ছাড়াই ফসল উৎপাদন করা তস সংরক্ষণের বিভিন্ন উপায়। মাছের পুকুরে লক্ষ্য রাখতে হইব যাতে বাইরের জল ঢুকতে না পারে, বৃষ্টিপাতের ফলে পুকুরের জলের অম্লতা কমতে পারে, এল্লাগিয়া প্রয়োজন অনুযায়ী আলাদাভাবে চুন প্রয়োগ করা যাইতে পারে। 15-20 দিন বয়সের চারা মূল জমিতে লাগানের লাগিয়া বাঁচিয়া নিন। জমির মাটি খানিকটা উঁচু করিয়া 25x25 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখিয়া চারা মূল জমিতে লাগাইতে পারেন। যারা ওহনো আমরার আমন ধান লাগাইছেন না, তারা লাগিয়া চারা লাগানির একদিন আগে জমিত কানিফিসু 20 কেজি ইউরিয়া, 40 কেজি সুপার ফসফেট এবং 10 কেজি পটাশ মাটিতে প্রয়োগ করতে লাগব। জমিতে 5 সেন্টিমিটার জল ধরিয়া রাখতে হইব। যে সমস্ত জমিতে অল্প বৃষ্টিতেই জল দাঁড়ায়, ইজেগাত খানিকটা বেশি বয়সের অর্থাৎ 20-25 দিনের চারা লাগানো প্রয়োজন। এক এক জায়গায় 2-3টা চারা আপনারা লাগাইতে পারেন। ভুট্টার ক্ষেতের যত্ন, মাটিতে অতিরিক্ত আর্দ্রতার কারণে আগাছা দ্রুত বাড়তে পারে এবং তা ফলনের সমস্যা সৃষ্টি করতে পারে। এর লাগিয়া আগাছা পরিষ্কার করা প্রয়োজন। ফসল এখন পরিপক্কতার পথে এবং আর্দ্র আবহাওয়ার কারণে খোলা পচা রোগের আক্রমণ হইতে পারে। ফসলের এই পর্যায়ে রোগ দমনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হইব যেন রোগ ভুট্টার মোচা পর্যন্ত না ছড়াইতে পারে। ফলনের এই শেষ পর্যায়ে যান্ত্রিক দমনে সর্বোচ্চ কার্যকরী পদ্ধতি হইল লিফ স্ট্রিপিং বা পাতা ছাঁটাই পদ্ধতি। গাছের গোড়ার দিক থেকে উপরের দিকে 3-4টি নিচের পাতা এবং সেগুলোর খোল সাবধানে ছাড়িয়া খাটাইয়া সরিয়া ফেলাই দিবা। এর ফলে ছত্রাক ভুট্টার মোচা পর্যন্ত পৌঁছাইতে পারত না। গাছের পাতার স্তরের ভেতরের আপেক্ষিক আর্দ্রতা কমে গিয়া রোগটি পুনরায় ছড়িয়ে পড়া সক্রিয় উৎসটি বন্ধ হয়ে যাইব। ছাঁটাই করা পাতাগুলি ক্ষেত থাকিয়া বাইরে নিয়ে গিয়া পুড়াইয়া ফেলাই দিবা, মাটিতে ফুটিয়া দিবা। শীতকালীন সবজি চাষ অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি যারা চাষ করবা, মৌসুমি

শেষ ভাগে অপ্রত্যাশিত বৃষ্টিপাতের সময় যাতে জল জমিয়া না থাকে আপনার ক্ষেত, এই ব্যবস্থা আপনার সঠিক রাখতেইব। সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা বজায় রাখতেইব। এর লাগিয়া বীজতলার মাটি থাকিয়া অন্তত 15 সেন্টিমিটার উঁচু তৈরি করতেইব। আর্দ্র আবহাওয়ায় চারা পচা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর লাগিয়া বপনের আগে বীজ শোধন করিয়া নিতেইব। দুপুরের তীব্র রোদ এবং আকস্মিক বৃষ্টি থাকিয়া কচি চারারে রক্ষা করার লাগিয়া নার্সারির বেডগুলোর উপর অস্থায়ী জাল বা অ্যাগ্রো শেড তৈরি করিয়া দিতেইব। আপনারা অনেকে এই কাজটুকু করছেন। মাছ চাষে এই সময় করণীয়, অপেক্ষাকৃত বড় মাছ তুলিয়া পুকুরের মাছের সংখ্যা নিয়ন্ত্রণ করতেইব। মাছ তুলিয়া নেওয়ার পরে সমপরিমাণ চারাপোনা পুকুরে ছাড়া যাইতে পারে। পুকুরে আলাদা খাদ্যের পরিমাণ মাছের ওজন থাকিয়া 2-3% পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতেইব। মাছের শরীরে এক ধরনের উকুনের আক্রমণ হইতে পারে, নিয়ন্ত্রণে কানি পিছু মেলাথিয়ন 400 মিলিলিটার বা মিথাইল প্যারাথিয়ন 200 মিলিলিটার প্রয়োগকর্তা আপনারা পারেন। এই সময়ে কৃষিকার্যে আমরার করণীয়, অনেকেই বাজারে লাইপাতা রাঙা শাক ইত্যাদি তোলা আরম্ভ করছেন, কিন্তু আপনার কাছে আমরা বারে বারে একটা জিনিসই অনুরোধ করি আর এই সমস্ত শাক চাষে প্রচুর লাভ আপনারা পাইবা। শুধু আপনারা খেয়াল রাখবা মাটিতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিন, গোবরে উৎপাদিত ফসল আনিয়া বাজারজাত করুন, সঙ্গে গরুর চেনা 500-810 লিটার জলে মিশিয়ে আপনারা স্প্রে করুন, বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিন, তাতে করিয়া কীটশত্রুর আক্রমণ যেমন আপনার শাক পাতা তৈত নয়, আবার গরু ছাগলও এটার মধ্যে মুখ দিত নয়, তাতে করিয়া এই শাক পাতা খাইয়া শরীরের পুষ্টিবৃদ্ধি হইব, কোনো রকমের ক্ষতি হইত না। পরিষ্কার পরিশ্রুত পানীয় জল আপনি যেমন পান করবা, গবাদি পশুরও কিন্তু পায় পরিষ্কার জল খাওয়াইবা, তার খাদ্য দেওয়ার জায়গাটা প্রতিদিন পরিষ্কার করিয়া ধুইয়া দিবা।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর শুরু করি। আর আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
1: নমস্কার।
0: আচ্ছা, আপনার পরিচয় খান দিলাউকা।
1: আমার নাম হচ্ছে সুরজ দে, আমি ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার, ঊনকোটি ডিস্ট্রিক্টে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার পদে কাজ করছি।
0: আচ্ছা, আজ আমরা কৃষক বাইরাল লেগি কিটা আলোচনা করতাম।
1: আজকে যে আলোচনার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দুইটা সেন্ট্রাল স্পন্সর স্কিম আছে, পিএম কিষাণ এবং পিএমএফবিওয়াই, এই দুইটা স্কিম নিয়ে আলাপ আলোচনা করব।
0: আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। কৃষক

0: পিতা আলোচনা করতাম।
1: আজকে যে আলোচনার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দুইটা সেন্ট্রাল স্পন্সর স্কিম আছে, পিএম কিষাণ এবং পিএমএফবিওয়াই, এই দুইটা স্কিম নিয়ে আলাপ আলোচনা করব।
0: আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কৃষক দাদারা শুনোইন, আমরা দাদাবাবুর আলোচনা মনোযোগ দিয়া শুনোইন।
1: তো প্রথম যে জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করছি সেটা হচ্ছে পিএম কিষাণ, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। তো নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা একটা সম্মান নিধি। তো কৃষকের সম্মানার্থে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রত্যেক বছর 2000 করে তিনবারে টোটাল 6000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে চলে আসে। তো এই যে স্কিম হচ্ছে সেই স্কিমের মাধ্যমে আমাদের যে 29টি ডিস্ট্রিক্ট, সেই 29টি ডিস্ট্রিক্টের মধ্যে 18,764 জন কৃষককে আমরা এই বেনিফিটটা দিতে পেরেছি এখন পর্যন্ত। এবং আমাদের এই 29টি ডিস্ট্রিক্টে 24,545 জন ফার্মার আছে, যে বাকি কিছু সংখ্যক কৃষকরা আছেন তাদেরকে আমরা এখনও সেই বেনিফিটের আওতায় আনতে পারছি না। তো আপনাদের মাধ্যমে আমার এই রিকোয়েস্টটা হচ্ছে যে কৃষক ভাইদের কাছে, যে যারা যারা কি কৃষক সম্মান নিধির আওতায় আসেননি বা সেই বেনিফিটটা গ্রহণ করতে পারেননি, তারা যাতে অতি সত্বর সেই বেনিফিটটা পাওয়ার জন্য আমাদের নিকটবর্তী ভিএলডাব্লিউ অফিস, সিএসসি সেন্টার অথবা যে এগ্রি সেক্টর অফিস, সেই অফিসের সাথে অতি সত্বর যাতে যোগাযোগ করে থাকেন। তো এই যে পিএম কিষাণ সম্মান নিধি, সেই পিএম কিষাণ সম্মান নিধিরা পাওয়ার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া আছে। সো ক্রাইটেরিয়া না মানলে কিন্তু কৃষক ভাইরা সেই সম্মানটা পাবেন না। তো প্রথমত হচ্ছে ক্রাইটেরিয়ার নিজের নামে জমি থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে একটা রেশন কার্ডের মধ্যে একজনই কৃষক সেই সম্মানের আওতায় আসবেন, অর্থাৎ একটা রেশন কার্ডে একজনই সেই সম্মান নিধিতে অন্তর্ভুক্ত হতে পারবেন, একটা পর্চার মধ্যে একজনই পাবেন। তারপর হচ্ছে নিজের নামে, সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এই কৃষকের নিজের নামে জমি থাকতে হবে। তারপর তার সাথে প্রয়োজন হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এবং তার সাথে প্রয়োজন হবে মোবাইল নাম্বার এবং আধার কার্ড। তো অনেক সময় দেখা যায় কি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে KYC করা থাকে না, যার কারণে কিন্তু অনেক কৃষক ভাইরা এই সম্মানটা পান না। তো যখন এই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা নিকটবর্তী কোনো কৃষি অফিসে বা সিএসসি সেন্টারে আসবেন, তখন কিন্তু আপনারা অবশ্যই ব্যাংকের মধ্যে গিয়ে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা কি KYC করা আছে কি না। তো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যেই পর্চাটা বা যেই উনার নামে যে জমিটা আছে, সেই জমিটা কিন্তু 2019 আগের হতে হবে। তো 2019 পরে যদি সেই জমিটা হয়, সেক্ষেত্রে কিন্তু কৃষক ভাইরা সেই সম্মান নিধির আওতায় আসবেন না। তো এটার একটা সব থেকে বড় জিনিস, আগে কিন্তু এই সেই 2019 আগের যে জিনিসটা ছিল সেটা কিন্তু হয়নি, কিন্তু বর্তমানে এই ক্রাইটেরিয়াটা এসে গেছে যে 2019 আগের জমি হতে হবে, 2019 পর জমি হলে হবে না। তো আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, 2019 পরে জমি সেটাই গ্রাহ্য হবে সেই জমিটা যদি ওই কৃষক ভাই উনার বাবা মা বা অন্য কোনো কারো কাছ থেকে পেয়ে থাকেন, যেটাকে আমরা ইনসিস্টেন্ট ল্যান্ড বলে থাকি। ইনসিস্টেন্ট ল্যান্ডে কিন্তু 19 পরে হলেও কোনো সমস্যা নেই, কিন্তু জায়গা ক্রয় করার জিনিসটা থাকতে হবে 2019 আগের। 2019 পরে জায়গা ক্রয় করার পর যদি উনি বলেন যে উনার পিএম কিষাণে অন্তর্ভুক্ত করার জন্য, অন্তর্ভুক্ত হয়ে যাবেন ঠিক আছে, কিন্তু উনি কোনো যে বেনিফিটটা আছে সেই বেনিফিটটা পাবেন না। সো এই যে পিএম কিষাণ সম্মান নিধিটা স্টার্ট হয়েছিল আমাদের ভারতবর্ষে 2019 সালের 24 ফেব্রুয়ারি। তো এখান থেকে চলতে চলতে আজ 2026 পর্যন্ত সেই এটা পিএম কিষাণটা আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো এটা একটা সম্মান নিধি, সেই কৃষকদের সম্মানার্থে সেই টাকাটা দেওয়া হয়, কৃষকরা যাতে সেই যে অল্প যে টাকাটা পেয়ে থাকেন এই টাকাটা দিয়ে যাতে ওনারা বিভিন্ন ধরনের বীজ সার বিভিন্ন চাষবাসের সুবিধা হিসাবে ব্যবহার করতে পারেন, সেই জন্য এই টাকাটা সম্মানার্থে কৃষকদের দেওয়া হয়। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের কৃষক ভাইদের একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, অনেকে বলছেন যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, একটা ইনস্টলমেন্ট, দুইটা ইনস্টলমেন্ট, তিনটা ইনস্টলমেন্ট আমরা পেয়েছি কিন্তু এখন আর কোনো টাকা ঢুকছে না। তো এক্ষেত্রে কি হয়েছে, সম্ভাব্য যে দুটা কারণ হতে পারে, একটা কারণ হতে পারে যে হাজবেন্ড এবং ওয়াইফ অথবা ভাই বোন অথবা দুই ভাই একই রেশন কার্ডের মধ্যে তারা পেয়ে যাচ্ছেন। তো প্রথমে আমি বলেছিলাম একটা রেশন কার্ডে একজনই পাবেন, সম্ভাব্য এটাই কারণ হতে পারে যে একটা রেশন কার্ডের মধ্যে দুইজন পাচ্ছেন, তো তার কারণে একজনের

0: দাম ওইখান থেকে বাদ যাবে। তো এক্ষেত্রে আমার অনুরোধ হচ্ছে কৃষক ভাইদের যে উনারা যাতে উনাদের একটা রেশন কার্ডের কপি এবং উনার আধার কার্ডের কপি নিয়ে যদি আমাদের যে ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার অর্থাৎ উনকুড়ি ডিস্ট্রিক্টের যে এগ্রিকালচারের হেড অফিস যেটা গুণনগরে আছে ওখানে এসে উনার নামটা যাতে এবং রেশন কার্ড এবং ওই নামটা যাতে ভেরিফিকেশন করে যান, তাহলে কিন্তু ওখান থেকে আমরা ভেরিফিকেশন করে আমরা পাঠিয়ে দেব। তারপর যে আমাদের আপার যে ডিভিশন আছে ওই ডিভিশনে গিয়ে ওইটা ভেরিফিকেশন হবে, তারপরেই উনারা ওই টাকাটা পাবেন। তো এটা কৃষক ভাইদের একটা অনুরোধ হচ্ছে যে এই জিনিসটা অতি সত্য যাতে আপনারা আমাদের অফিসে এসে ওই জিনিসটা আপনারা ঠিক করে নিয়ে যান।
1: এই ক্ষেত্রে দাদাবু, এই যে একজনের জমি আরেকজনে চাষবাস করলা, তো যার জমি হে টাকা পাইবো, কিন্তু অনেকে বাগি নেই নানি
0: না, বাগি বা টেনেন্ট ফার্মার যাদেরকে বলে থাকি তারা কিন্তু সেটা পাবেন না, পাবে ওই কৃষক সম্মানিত ভাবে মালিকই, অর্থাৎ যার নামে জমি থাকবে সেই পাবে। এখন জমি হতে পারে যে একটা পর্চার মধ্যে পাঁচজনের নাম আছে, এই পাঁচজন কিন্তু পাবেন না, পাবে কে, পাবে হচ্ছে যার জায়গা বেশি, একটা পর্চার মধ্যে যার অংশ বেশি উনি এই টাকাটা পাবেন।
1: আচ্ছা, খুব সুন্দর একটা সুযোগ সুবিধা দিছেন সরকারে এই আমরা কৃষক ভাইরার লাগি। কৃষক দাদারারে আবারও কইরাম যে দাদাবাবুয়ে কিতা কইছেন তো শুনছেন, আপনারা যারা ওই যে এই সম্মানের আওতায় আইসইন না তারা অতি সত্তর ও দাদাবাবু যে যে অফিস কইছেন অন যাইন এবং কাগজপত্র লইয়া যাইন, গিয়া এই সুযোগের আওতায় আইন। এরপরে কিটা আলোচনা করব,
0: আরেকটা যেটা আলাপ করব এখন সেটা হচ্ছে PMFBY প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটা সম্বন্ধে আমাদের কৃষক ভাইরা জানেন, অনেকেই জানেন, তো আবার মনে করার জন্য এই আলাপটা করছি। তো PMFBY যেটা সেটাও 2019 সালে আমাদের এখানে ত্রিপুরার মধ্যে ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল। তো এটা হচ্ছে একটা বিমা, যেমন মানুষের স্বাস্থ্য বিমা থাকে ঠিক তেমনি সেটা হচ্ছে আমি যে ফসলটা করব বা কৃষক ভাই যে ফসলটা করবেন সেই ফসলের জন্য বিমা। তো এই জিনিসটা অনেক কৃষক ভাইরা করেছেন। তো আমাদের এখন যেই PMFBY যে সিজনটা চলছে সেটা হচ্ছে খারিফ সিজন, খারিফ সিজনে আমাদের এখানে এখন যে ক্রপটা হচ্ছে সেটা হচ্ছে পেডি অর্থাৎ ধান, আমন পেডির জন্য এখন আমরা বিমা করছি। তো এইবারের বিমা কোম্পানি হচ্ছে বাজাজ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, তারাই এই বিমাটা করছেন কৃষক ভাইদের কাছ থেকে। এই বিমার ক্ষেত্রে কিন্তু এই যে বাগচাষী বা টেনেন্ট ফার্মার তারাও কিন্তু করতে পারবেন, এবং যার নামে জমি আছে তারাও কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু নিজের নামে জমি থাকতে হবে সেটা কিন্তু কোনো কিছু নয়, যান মনে করুন অন্য একজনের জায়গা আরেকজন কৃষক ভাই করছেন সেই সেক্ষেত্রেও কিন্তু PMFBY যোজনাটা করতে পারবেন। তো নিজের নামে জমি না থাকলে কি করতে হবে সেটা আমাদের যে এগ্রি সেক্টর অফিস অথবা যে আমাদের VLW অফিস, সেই VLW অফিসে গিয়ে একটা ডিক্লারেশন ফর্ম পাওয়া যায় যে অমুকের যে জায়গাটা জায়গাটার মধ্যে আমি চাষাবাদ করছি, তো এগ্রি সেক্টর অফিসার এবং যে আমাদের VLW ভাই আছেন উনি একটা ঘোষণাপত্র যেটাকে ডিক্লারেশন ফর্ম বলে থাকি, তো সেই ডিক্লারেশন ফর্ম দিয়ে দেবেন। তো ওইখানে লেখা থাকবে যে ওই একজনের জমিতে অন্যজন চাষ করছেন, তো তাকে PMFBY করার জন্য সুযোগ দেওয়া হোক। তো এক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের আমন পেডির জন্য কাট অফ ডেট হচ্ছে গিয়ে 30 সেপ্টেম্বর 2026, অর্থাৎ ফসলের জন্য বীমা করতে হলে 30 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু এই বীমার কাজটা শেষ করে নিতে হবে। হ্যাঁ, সামনের 30 তারিখ, 30 তারিখের ভিতরে করতে হবে। আর এটার জন্য একটা প্রিমিয়াম গভর্নমেন্ট ধার্য করেছে, সেই প্রিমিয়ামটা হচ্ছে এক কানি থেকে আড়াই কানি পর্যন্ত প্রিমিয়ামটা হচ্ছে 10 টাকা প্রতি কানি, এবং আড়াই কানির উপর যদি হয় তাহলে সেটার প্রিমিয়াম প্রিমিয়ামটা হচ্ছে 100 টাকা পার কানি,
1: ওটা কৃষক ভাইয়ের
0: জমা দিতে হবে। তো এখন যদি আপনার যদি আড়াই কানি জায়গা থাকে তাহলে তো 25 টাকা, এক কানি থাকলে 10 টাকা, কিন্তু আড়াই কানির উপর যখন জায়গা চলে যাবে তখন 100 টাকা এবং 10 টাকা ধরে সেইটা প্রিমিয়াম জমা দিতে হবে। তো
1: জমা যে দিবা এককালীন খালি একবার দিলেও চলবো না, কিন্তু মাসে মাসে
0: না, এটা এককালীন দিলেই হবে।
1: আচ্ছা,
0: তো এক কানি জায়গার জন্য 10 টাকা তো কোনো বেশি কিছু না, এটা দিলে আপনার এই যে যদি জমির যে ফসলটা যদি সুরক্ষিত থাকে তাহলে কিন্তু অনেক লাভবান হবেন কৃষক। আর আমাদের এখানে অনেকটাই বন্যা প্রবলিত এলাকা, কখন বলা যায় না কোথা থেকে বন্যা চলে আসে, বৃষ্টি বেশি হয়, খরা হলো, রুদ্র আসলো, বৃষ্টি হলো, তো এক্ষেত্রে খরা বৃষ্টি রুদ্র এইগুলোতে কিন্তু PMFBY কাজ করে। আর যে কৃষক ভাইরা যে 10 টাকা করে প্রতি কানি

0: 2.5 কানি পর্যন্ত যেই টাকাটা দেবেন, সেক্ষেত্রে কিন্তু যদি কোনো কারণে পুরো ফসলটাই নষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রতি হেক্টরে 87,565 টাকা উনারা পেয়ে যাবেন, যেটা বলা হয় প্রিমিয়াম, প্রিমিয়াম যেটাকে বলা হয় সাম ইনসিওর। অর্থাৎ আপনি যদি এটা কানি প্রতি আসবে 6.5 কানি তে এক হেক্টর হয়, এক হেক্টরে আপনার পাবেন 87,556 টাকা আসবে। তো
1: আচ্ছা, ওটা যে ফাইবার টেখা যে ফাইবার,
0: হ্যাঁ,
1: তো এটা কি তা আপনারা অফিস তনে গিয়া ইনকোয়ারি করবা বা দেখা দেখবাও বানি দেখিয়া গিয়া নি আপনারা এটা ঠিক করবা, নাকি কৃষক দাদারা গিয়া আপনারা জানাইলেই ওটা হয়ে যাবে?
0: অ্যাকচুয়ালি হচ্ছে কি, যখন কোনো বন্যা বা খরা যখন আমাদের একদিকে আসে, তখন যখন কৃষি জমির মধ্যে যখন ফসলগুলি নষ্ট হয়ে যায়, তখন সাথে সাথে 48 আওয়ার্সের ভেতরেই ইন্স্যুরেন্স কোম্পানিকে অথবা আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে হয় যে ওই অঞ্চলে ফ্লাড হয়েছে, এটার একটু ওই ভেরিফিকেশন করার জন্য। তখন যে কোম্পানি আছে, ইন্স্যুরেন্স কোম্পানি অথবা আমাদের অফিস থেকে বিভিন্ন স্টাফ যাবেন, গিয়ে সেই জমিটা পরিদর্শন করবেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি হলো সেটা লিখে নিয়ে আসবেন, এবং তারপর ওই জিনিসটা ডাইরেক্টলি ডিবিটির মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণটা কৃষক ভাইয়ের কাছে চলে আসবে।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা কৃষক দাদারা রে হইরাম, আপনারা খুব মনোযোগ দিয়া আমরা দাদাবাবুর আলোচনা শুনইন, শুনিয়া এই মানে কাজটা করইন, আপনারা বালার লেগাও আলোচনা করা ওর।
0: আর বাজাজ ইন্স্যুরেন্স কোম্পানি উনাদের একটা নাম্বার দিয়েছে, ওই নাম্বারের মধ্যে যোগাযোগ করলেও কিন্তু কোম্পানির লোকরা এসে এই পরিদর্শন করে যেতে পারেন যদি কোনো ফ্ল্যাট বা খোড়া হয়। সেই নাম্বারটা আপনারা নোট করে নিতে পারেন, 1-444-7।
1: আচ্ছা,
0: তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন।
1: শুধু নাম্বার?
0: হ্যাঁ, ওই নাম্বার
1: 1-444-7। আচ্ছা,
0: এই নাম্বারের মধ্যে যোগাযোগ
1: রাখুন কৃষক দাদারা, 1-444-7। আচ্ছা,
0: এই যে কোম্পানি, যে বাজাজ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যে PMBI করছে, তো এক্ষেত্রে কিন্তু যে ইন্স্যুরেন্সটা হচ্ছে সেটা কিন্তু কৃষকের জমির মধ্যে ধান লাগানো থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত কিন্তু সেই জিনিসটা এই বিমার আওতায় আসে। ধান কাটা অর্থাৎ কোনো কৃষক ভাই যদি ধান কাটেন, ধান কাটার 15 দিন পর্যন্ত কিন্তু সেটা ভ্যালিড হয়ে থাকে। 15 দিন বলতে আপনি ধান, অনেক কৃষক ভাইরা কী করেন, ধান কেটে ধানকে শুকানোর জন্য অনেক সময় আলের মাঝখানে রেখে দেন, তো ধান কাটার 15 দিনের ভেতর যদি কোনো ফ্লাড বা বন্যা আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানিটা, কোম্পানি ইন্স্যুরেন্স যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা দিয়ে যাবে। সেই অ্যামাউন্টটা নির্ভর করবে কিন্তু ফসলটা ক্ষতির পার্সেন্টেজের উপর, কতটুকু ক্ষতি হলো তার উপর। যদি কোনো কারণে দেখা যায় যে কোনো ক্ষতি হয়েছে, টোটাল 100% ক্ষতি হয়ে গেছে, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি পুরো টাকাটাই দিয়ে দেবে। তো পুরো টাকাটার পরিমাণ হচ্ছে যে কানি প্রতি আপনি ইন্স্যুরেন্স করাবেন 10 টাকা দিয়ে, আর পাবেন প্রায় 14,010 টাকার মতো।
1: আচ্ছা,
0: যদি পুরো ধানটাই নষ্ট হয়ে যায়।
1: আচ্ছা, আর ওটা কি খালি ও ধানের ক্ষেত্রেই পাই, মানে সবজি উবজির ক্ষেত্রে পাই?
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছে, অ্যাকচুয়ালি আমাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে 6টা ক্রপ আছে, 6টা ক্রপের উপর সেই ইন্স্যুরেন্স দেওয়া হয়ে থাকে। তো এখন যেহেতু আমাদের আমন সিজন, তো শুধু ধানের উপরই এখন এই PMFBI হচ্ছে, ভবিষ্যতে যখন রবি সিজন আসবে তখন থাকবে এটা ওই বিভিন্ন, যেমন টমেটো আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, তরমুজ আছে, এইগুলির উপর পরে ইন্স্যুরেন্স করানো হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই ইন্স্যুরেন্সটা করাতে গেলে আপনাদের কি কি প্রয়োজন হবে নিতে এবং কোথায় আপনারা যাবেন? তো সেক্ষেত্রে প্রয়োজন হবে আধার কার্ড, ব্যাংক পাসবই, অবশ্যই KYC থাকতে হবে, তারপর লাগবে মোবাইল নাম্বার এবং একটা ফর্ম। ফর্মটা আমাদের যে এগ্রিকালচার দপ্তরের যে বিভিন্ন অফিস আছে সেই অফিসের মধ্যেই আপনারা ফর্ম পেয়ে যাবেন। আর যদি ভাগ চাষি বা টেন্যান্ট ফার্মার হয়, তাহলে উনার লাগবে একটা এগ্রি সেক্টর অফিসার অথবা BLW কাছ থেকে একটা ঘোষণাপত্র অথবা সেলফ ডিক্লারেশন একটা ফর্ম লাগবে। তো আমি বললাম কি কি জিনিস আপনার প্রয়োজন হবে, এখন হচ্ছে আপনি যাবেন কোথায়, কারণ 30 তারিখ তো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সামনেই চলে এসেছে। তো এক্ষেত্রে এই PMFBI কে ত্বরান্বিত করার জন্য আমরা বিভিন্ন পঞ্চায়েত অফিস, বিভিন্ন CSC সেন্টার, এগ্রিকালচার অফিস, এগ্রিকালচার স্টোর,

0: তারপর এইসব এইসব জায়গাতে আমরা PMFBY এর এই জিনিসটা করে থাকি, এনরোলমেন্ট করে থাকি। তো কৃষক ভাইরা এই তিন চার জায়গায় গিয়ে নিজেদের এনরোলমেন্ট করাতে পারেন।
1: তো এই একটা খুব সুন্দর আলোচনা আপনি করলা, খুবই ভালো লাগলো। কৃষক দাদারা রে বারে বারে কইয়ার যে আপনারা মনোযোগ দিয়ে এই আলোচনা শুনোন এবং কাজে ফলাইন। তো দাদাবাবু, ওটার কিতা আর কোনো কিছু রইছে নেই যে আরও একটু আলোচনা বাকি রয়েছে যে এই আলোচনাটা করা দরকার আছে?
0: আচ্ছা, PMFBY ক্ষেত্রে যদি মনে করুন কোনো ফার্মার যদি বা কৃষক ভাই যদি 48 ঘন্টার ভেতর কোনো কোম্পানিকে, ওই যে ইন্স্যুরেন্স কোম্পানি অথবা যদি আমাদের দপ্তরকে যদি না জানান, তাহলে কিন্তু সেক্ষেত্রে PMFBY এর যে যে টাকাটা, ইন্স্যুরেন্সের টাকাটা কিন্তু পাবেন না। তো প্রথমত এটাই সবথেকে প্রথম করণীয় বিষয় হচ্ছে যে যখনই বন্যা বা কোনো যখনই খরা আসবে, সাথে সাথে 48 ঘন্টার মধ্যে কৃষি দপ্তরের যে কোনো অফিসে গিয়ে জিনিসটা আগে জানাতে হবে। না জানালে কিন্তু সেই যে বিমা, সেই বিমা থেকে কৃষকরা বঞ্চিত হয়ে যাবেন।
1: তো মানে এইভাবে কইরা তারা যাতে কৃষক ভাইরা অফিসের সঙ্গে বা আপনার সঙ্গে যোগাযোগ করে করিয়া এই জিনিসটা করতা। আচ্ছা, আর সবজি, সামনেই তো সবজি, শীতকালীন সবজি, আর সবজির সময়ে,
0: সবজির সময়ে যে সিজনটা আসবে সেটা হচ্ছে রবি সিজন। সেটা আসবে নভেম্বর ডিসেম্বর থেকে আশা করি স্টার্ট হওয়ার কথা। তো নভেম্বর ডিসেম্বরে সবজির জন্য ইন্স্যুরেন্স স্টার্ট হবে, তখন কৃষক ভাইরা ওইখানের ওই টাইমটাতে গিয়ে করতে পারবেন।
1: কাগজও লাগবো,
0: হ্যাঁ সিম
1: কাগজও লাগবো
0: না, টাকাটা ফসল অনুসারে একটু বাড়তেও পারে কমতেও পারে। যেমন তরমুজের জন্য যেটা হবে সেটা কিন্তু ধানের ক্ষেত্রে কম হবে, কারণ অ্যাকচুয়ালি ওই রেটটা নির্ভর করে কস্ট অফ কাল্টিভেশন, অর্থাৎ এককানে জমিতে আমার ধান চাষ করতে কত টাকা যাবে এবং তরমুজ চাষ করতে কত টাকা যাবে, তারপর বেগুন চাষ করতে কত টাকা যাবে, আলু চাষ করতে কত টাকা যাবে। তো সব ক্ষেত্রে কিন্তু চাষের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্নভাবে রেট বেড়ে যায়। তো ধানের ক্ষেত্রে হয়তো একটু কম আছে, কিন্তু অন্যান্য যেসব ফসল আছে সেক্ষেত্রে একটু বেশি থাকবে। তো বিভিন্ন যেসব সবজি বা যেসব জিনিস আছে ধান ছাড়া বাদ দিয়ে, ওইগুলিতে প্রিমিয়ামের হারটা একটু বেশি হবে। তো প্রিমিয়ামের হার যেহেতু বেশি হবে, তো যে সাম ইনস্টিউট ওটা, অর্থাৎ যেই টাকাটা কৃষক ভাইরা ক্ষতিপূরণ হিসাবে পাবেন, ওই জিনিসটাও কিন্তু বেশি থাকবে।
1: ও খুব ভালো কথা কইছুন, আমার জাগিয়ানা 100 টাকা, হানি প্রতি জাগি 100 টাকা, কিন্তু আমার ফসলের যে কোনো সময়ে কোনো ধরনের কোনো ক্ষতি হইলে ওটা তো আমি পাইব। আচ্ছা, ও যে ক্ষতিটা, ক্ষতি কি ধরনের ক্ষতি হইতে পারে? যে জলে ডুবাইলেই লো,
0: জলে ডুবাতে পারে।
1: আচ্ছা, ও জলে ডুবানি ছাড়াও কোনো কোনো ইয়ের মাঝে আছে ইন্দুর, আছে বান্দর, ওটা খাইলার ওটা কিতা পাওয়া যাইব না কিতা?
0: এখন ওটা হচ্ছে কোম্পানির টার্ম এন্ড কন্ডিশনের উপর। তখন কোম্পানি উনাকে, যে কৃষককে বলবেন যে ম্যানমেড হ্যাজার্ড অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে যে জিনিসটা নষ্ট হয়েছে সেটাকে উনি নিতে চান। উনি যদি এখন কীটশত্রুর আক্রমণের যে জিনিসটা আছে ওইটার যদি উনি ইন্স্যুরেন্সটা করাতে চান, তাহলে কিন্তু করাতে পারবেন। ওইটার ক্ষেত্রে আলাদা আলাদা আছে।
1: আচ্ছা,
0: কীটশত্রুর ক্ষেত্রে একটা হতে পারে, তারপর খরা বন্যা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও একটা জিনিস হতে পারে।
1: আচ্ছা, ওটা বালা হরিয়া জানিয়ে রাখলাম, কারণ কৃষক দাদারা ও জানা থাকার দরকার আছে। আচ্ছা, আর কিতা কই দাদাবু?
0: আর এই PMFBYটা সব থেকে ভালো একটা যে বিমা যোজনা, মানুষ মানুষের শরীর রক্ষার্থে তারা বিভিন্ন ইন্স্যুরেন্স করে থাকে। তো এখানে আমাদের ক্রপের জন্য কেন আমরা ইন্স্যুরেন্স করবো না, যেখানে প্রিমিয়াম একদমই কম, মাত্র 10 টাকা দিয়ে যদি আমার ফসল যদি সিকিউর করতে পারি বা ফসলকে যদি একটা জায়গায় নিয়ে দাঁড়া করাতে পারি, তো তো এটা তো আমাদেরই লাভ। তো সব কৃষক ভাইদের উদ্দেশ্যে আমার এইটাই একটা রিকোয়েস্ট থাকবে, উনারা যাতে, যারা যারা করেছেন তারা তো করেছেন, ভালো করেছেন, আর যারা করেননি তারা যাতে PMFBY ফসল বিমা যোজনার আওতায় আসেন এবং সেই যোজনার লাভ যাতে উনারা নিতে পারেন, এইটা একটা আমি আহ্বান রাখবো। আর এটাও বলতে পারবো যে আপনারা যদি মনে করেন যে কোনো একটা গ্রামের মধ্যে আপনারা 15-20 জন, 10 জন, 12 জন কৃষক ভাইরা আছেন, আপনারা আপনাদের বিভিন্ন কৃষিজনিত কাজে আপনারা বিজি আছেন, তো আপনারা যদি বিভিন্ন আমাদের কোম্পানিকে অথবা আমাদের যে অফিস স্টাফদেরকে যদি আপনারা বলেন যে

0: আমরা আসতে পারছি না, একটু কষ্ট করে আমাদের এগুলি করার জন্য, তো এখান থেকেও কিন্তু হয়ে যাবে সেটা। বিভিন্ন অফিসের যে স্টাফরা আছেন তারা ওই জায়গাতে গিয়ে ক্যাম্পিংয়ের মাধ্যমে ক্যাম্পিং করে ওই জায়গার মধ্যেই ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়ে তারা প্রিমিয়ামে আওতাভুক্ত করে দেবেন কৃষক ভাইদের।
1: আচ্ছা, তো খুব সুন্দর আলোচনা শুনলাম দাদাবু। কৃষক ভাইরা শুনলা তো, সব মনোযোগ দিয়া শুনিয়া আপনারা কাজে ফলপ্রসূ করাইন এই অনুরোধ থাকবো। আইজ আসরতনে উঠিয়ার গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55-200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18-40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতী কো আধুনিক আর কিষাণো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষাণ বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা হ্যায়। দেশ কে 80% সে জিয়াদা কিষাণ এসে হ্যায় জিনকে পাস 2 হেক্টর সে ভি কম জমিন হ্যায়। আব দেশ মে इन्हीं छोटे किसानों को ध्यान में रखते हुए कृषि सुधार किए जा रहे हैं, निर्णय लिए जा रहे हैं।
2: प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की शुरुआत 24 फरवरी 2019 को माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के द्वारा की गई थी। पीएम किसान योजना का पूरा खर्च भारत सरकार वहन करती है। इसके तहत लाभार्थी किसानों को हर साल 6,000 रूपए की सम्मान राशि, 2,000 रूपए की 3 समान किस्तों में सीधे उनके बैंक खातों में हस्तांतरित की जाती है। अब तक 11 करोड़ से भी अधिक लाभार्थी किसानों के बैंक खातों में 1,58,000 करोड़ रूपए से अधिक की राशि सीधे ट्रांसफर की जा चुकी है। किस्तों की जानकारी किसानों को SMS के

এতক্ষণ শুনলেন ঘর গৃহস্থী, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন পর্যায়ক্রমে আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং সবশেষে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী আগরতলা তাবুক চাংজাগ তিনি হরনি কক বরক পান্ডা পান্ডানি পৈল তিনি খানা রাজাক নাই রেডিও সিরিয়াল ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স এন্ড টেকনোলজি বাই লোয়াজিজাক তিনি কক বথমাংখা সাকনো ইয়াফার দিয়ে

0: খুলুম ব্যাখ্যা তাবুক চেংজাগ ভারত সরকারনি মিনিস্ট্রি অব সায়েন্স এন্ড টেকনোলজি নি বিজ্ঞান প্রসার মথাবাই ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি নি কথালায় সংসাজাক পান্দা ছয় সীমা কক
1: তিনি নে পান্দা সাকনো ইয়াফার দি তাবুক নিজরাও সাকনায় নাই রগনি সামু বেলায় কুচুক বেরাম কাছা যাক তামুনি হনমালে তাবুক মাং কথৈন রাখগৈ নাইনানি সেপ দং মানি বাকই বরং মাংনি বিশিঙ্গ তামো তামো তং গাহামকৈ সাউই মানা হনকাই মাং কথৈন রাখগৈ নাইনানি নাঙ্গ আবো যতন সাউই মানবায় ফিয়াবা আগিনি জরাওখাই অবহাই সেপ গরৈ আ জরা রগ ইংল্যান্ড তে আমেরিকা রগ মাং কথৈন রাখগৈ নাইনানি রাইডাও গরৈ হাইনি বাকাইন আ জরা রগ জেসা হসপিটাল লগ সুদিছে মাং কথৈন রখক মানলাইয়া আজরাও সাকবাইথং চাতগৈ ডক্টর রবার্ট নক্স চার সেপ্টেম্বর সতেরোশো একানব্বই বিশিনি সিমি বিশ ডিসেম্বর আঠারোশো বাষট্টি বিশিনি জরাও আমেরিকা তে ইংল্যান্ড প্রাইভেট ল্যাবরেটরি নি বিশিংতৈ অমহাই সামুং খাইনানি চেঙ্গ আবব খগৈ তুবুজাক মাং কথৈ বাইসে মহাই সামু রকম খায়ো খগৈ রেফাইনাই রগংখা উইলিয়াম হেয়ার বাই উইলিয়াম বার্ক বরক মাংখরনি হাইয়া খাইবা সিনিয়া মাং কথৈ কলাইজাক তংমা রকনো খগৈ রিফাইলায়ো জরা জরাও মহাই রক মানথো গেহেনকাই হেয়ার বাই বার্ক সেবো মানকাই বৈন বুথারি ফানো তুনছাই রিফায়ো ফিয়াবা ডক্টর রবার্ট বতি রগ্ন কিসাপন সাউই মানিয়া তালজি এবা টেন মান লাই অমহাই এঙ্গি টংখা পাইথাগকাই হেয়ার বাই বার্ক মানজাগৈ কটক সরিউই বুথারজাগৈ পাইবাইখ্যা আবনি উল জেরেমি বেনথাম মুঙ্গুই খরকসা সাকনাই মুঙ্গ সুরংথানি মাং কথৈ বেলাইন দরকুক ওয়ানসুগৈ চার ফেব্রুয়ারি সতেরোশো আশটি বিশিও সাকমাং রিনানি গসিউই রেউই ছয় জুন আঠারোশো বত্রিশ বিশিও থিমানি উল বিনি মাং কথৈন হসপিটাল ইয়াফারে রিজাগ হায়ুঙ্গ বন পুইলা মহাই সাকমাং ইয়াফারনাই খরকসা সাকনাই নাই রংনি বিশিঙ্গ মাং রাখক নাই রংন বুনিসাই বারা গরুংখুক উংমানি নুকজাখা আবখাই মাং কথৈ জরাতৈ মানথকমানি বাকৈন উংমানি কলায় ফিয়াবা জরা কাইসা সিনি ভারতব ইউরোপ আমেরিকাও

ওংতৈ নমাং কথৈ রাখকনানি রায়দা গরি টংমানে বেলাই খাই লাইফ্লাইজাক টংথার রায়দানি বাকই আ জরা রগ খরকসাসক হসপিটাল রাখক জাগাই কামিও সক পাইখাই বতাই বুইনি নগমা হাবিয়া বুই ববিনি গানাও থাঙ্গিয়া দফা হদানি ফাতা রগখাই তনি জাগ আশেখাই টংথানি রায়দা গরাক অংগিয়াখাই ইউরোপ সংনি সেলাইফানোর সেকাং সামুং নাইথানি কুচুকিয়াখিলি কাসাই থাকামুসিনি ভারতক হাকতর কলকাতাও মহাই সাকনাই মুংনি রায়দা আঠারোশো ছয়ত্রিশ বিশিও সকফায়ো সাকনাই মুংনি বাকে সিমিয়া তামুঙ্গই থৈকিয়া পোস্টমর্টম খাইয়ে সাইমানানি তাই পদ্রে পদ বেমার রমনা থাংথানি ব মাং কথৈ বেলাইন দরকুক বতৈ সামুংন পৈলা চেংজাখা ইতালিনি পেডুয়া মুঙ্গই কাইসা থাইও তেরোশো একচল্লিশ বিশিও আজরাও সিনি কুলগিয়া বেমার মানজাগৈ গবাংমা বরক থৈ টংফানো থেন্টা টংথা রায়দানি বাকে সই সিনাই রগনি ইয়াকুংজাক খাজাক মূসা খাই মানিয়া আবনি উল সম্রাট সেকেন্ড ফেড্রিক বিনি সাকথারমা বাইন তামঙ্গই থৈকিয়া রমনানি বাকে পোস্টমর্টম হই হায়ঙ্গ পৈলা কারিজাগ পন্দ্রশো সাঁত্রিশ বিশিও পপ সেভেন ক্লিমেন্ট আবনো বেলাই নাংকুকমানি হই গসিমু মারিখা আগিও মাং কথৈন খাতিজাকনাই কৃণী বাকে লগি লগিন সামঙ্গ মাফনাঙ্গ কিয়াবা তাবগলে সৈসীমা কুচুক বেরামো কাসামানি বাকে মাং কথৈন খাতিওই নারগৈন জেফ্রু নাঙ্গ আফ্রন সামুঙ্গ ফনাঙ্গই মানলাইখ্যা গসিমুং মানজাক মাং কথৈন দালথাম সামুঙ্গ ফনাঙ্গই মানো আবরক অংখা পুইলান সাকমাংন রগৈ সুরংথানি অবনি ইয়াগল পেথোলজিক্যাল পোস্টমর্টমনি বিশিংতৈ আমজুকথানি তৈ সাকমান বিশিঙ্গ তামো তামো মানৈ তং তৈ কাইসা মানৈ দেরাখাই তামো বমতৈ অং বতৈ রগ্ন সুরংথানি মাং কথৈ বেলাইন নাকুগ হাইনি বাকৈন তাবংনি জরাও সাকমাংন ইয়াফারনানি বেলাইন দরকুক অঙ্গৈ বাজাখা সুকাঙ্গ সাজাখা হায়ঙ্গ পুইলার সাকমাং ইয়াফারনাই উংখা জেরেমি বেনথাম মুঙ্গৈ হায়ুংনি কুচুক বেরামনি ওয়ানসুকনাই খরকসা চিনি ভারত হানি পুইলার সাকমাং ইয়াফারনাই উংখা পুনেনি কুচুক বেরামনি ফোরংনাই খরকসা বেন্টু রঙ্গ আফটার নাইনটিন ফিফটি টু বিশিও ওয়েস্ট বেঙ্গল পুইলার সাকমাং ইয়াফারনাই সুকুমার হুম চৌধুরী উনিশশো নব্বই বিশিনি আঠেরো জানুয়ারি তাল চিনি ত্রিপুরা অখাই দুই হাজার পাঁচ বিশিও গভর্নমেন্ট মেডিকেল কলেজ সংসার জাকমানি উল পুইলার সাকমাং ইয়াফারনাই অংখা পূর্ণেন্দু বিকাশ চৌধুরী তাবুকজরা বেবাগৈ খরক এক হাজার তেত্রিশ সাকমাং ইয়াফা লাইখ্যা চিনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ভারত সাকমাং ইয়াফারনানি গসিমুং মানখা উনিশশো চুরানব্বই বিশিও সাকমাং ইয়াফারথানি তাবুক বক গবাং মানো কেবেং মুং রক্তংখু আবরক অংখা পুইলান সাকমাং তামুঙ্গ ইয়াফারথাই আবনো কাহামখাই বুঝিনাই কৈখু গবাংমা সিনাই নুগনাই রগ্ন সাকমাং ইয়াফারমানো সামুং নাংজাগিয়া বাংখো বতৈ রগ্ন কাহামকাই আওয়াইমা খাইতাই দফা হদানি রায়দাতাই টংথানি রায়দা রগব মোনাক পৈতনি বিশিংতৈ গবাংমা কেবেং মুং টংখো বতৈ রগ্ন কাতিরিনা নাংনাই আগরতলা জিবি হসপিটালনি হাইকে হাস্তেনি গবাংমা আনসাই রগ মাং কথৈ খাতিজাকনাই গরিখুনি বাকে গবাংমা বরক সাকমাং ইয়াফানা মুসংনাই রক জরাতে ইয়াফারি মাইনে অঙ্গৈ টংবায়ো বতৈ রংন কারিব তাইব চিকন চিকন কেবাং মুং টঙ্গ বেনথামনি আজাইমা হাও জেসুক সাকমাংন তৈয়ৈ সুরংনাই বাঙ্গ চিনি ভারত হাকতরব আশুকন বাঙ্গ বনি বাকে জেসুক মাং কথৈ নাঙ্গ আশুক মানিয়ানি বাকে সাকমাংন তৈয়ৈ সুরংনাই রকনি কাইসা কেবং মুং কতর অংজাক বন কাতিনা হনকাই বেবাক সুরংনাই ফোরংনাই তাই সয়সিনাই রগ্ন বেলাইখাই সাকথারে বাজানা নাংনাই

0: ভাই হায় কেবা ফাতার দেশ নি আমি পাইমা না হানাই চাহনে
1: ফাতার দেশ নি পাই না হানানি আবো সাউজি সাদা তো খনা সে খনা তো আরে নুখুনি দংকরে সেদরে ফালে রহব দা পাইমানো ব আবো পাইমানা নি কগে কই
0: ভাই নি নি কক তো সঞ্জ তঙ্গো ফিয়াবা আমা হাই ব্যাকরং রক ফাতার নি পাইয়ই তুবই থেপা ফাইনানি আবো নংতি আংতি বড় রং নি থানি খাই ইমাং নি কক হাইসিকলা ইউনি দা ভাই আবনি বাগে ন সাকমাং ইয়াফানাই বাংনানি নাঙ্গো বাই
1: আও তাই তাম খাইছে নাই বিনি হামনাই দংখা বা হামানো হামনানি গরিখা বা হামলাখা অবন তা তাই তাম সাসিনানে আংবা মানসুগুসি পাইলি আতাকই যে মানি আঙ্গানো হাইনি বাগুই না আংখাইকই মিয়াও নুকু মুইন আরো কাবুই আঙ্গে সারিগ নগাছে ফাইমা পাইখা বুকুংনি বুকুংনি আ হসপিটাল মাং লগে তংলাই খাইব অংলাই গলাক বলা হিনো রং নুকুম তং বলা কন যে কপাল তংতই না অংলাং সিওয়ান্তা অবন দাসে ওয়ানসুকি পাইছি সাহিন
0: ভাই নি আবো বিবি জাগনানিলে ক গিয়ানো তাই তাম খাইনাই চব হাইনি বাকে সাল ফাইকে বিগ্রগী মা তংলাইতা হন হাইব ন খারকতা বাইদি বাই উ বরক সানি হামই বাসানা নি কপালো তংখাই হাইন হামই বাসাও নং নাইলা বিয়াংনি বিয়াং রঙী মানি ফন হামই থাঙানো
1: আও কই নাই নাইলাই না তাবো মহাই অং অবৌ সাকাও আচুগুই নাইকলাই তংলাই সিমি সাই মানসিও হসপিটাল জেসে তরি না হিঞ্চাক তরি নাইগ্রা না হকই নগ তো বুগ্রাই আখো তাবুগলে
0: তন্দি তন্দি অমতি খানে তনা নাঙ্গো ভাই হাইকে ভাই আং তাবু হিমগারে সিনাই খাদো
1: দ
0: আয়াং জামি হাতে কিসা থাঙি ফাইগ্রা না
1: দ খা হকই ই ক নরব কিসা নাইলাই দিতা ব্যাং নগ দা মান মুন ন হাই দা কই
0: আবু দা ককসা ভাই নং আবো আনো সানা নাইয়া থাঙ্গা দো ভাই
1: দ কন
2: মায়ালক ও মায়ালক
3: তাম বাবু
2: নউনি তাবুক তা মনে তুই সে প্রবলেম উংলাই তঙ্গামো
3: তঙ্গরা দে ফাই তঙ্গো
2: দকি যে সাবেগ্রালা ই কইনি নিচু সুব খনানা নেমু সুজাগো
4: ইনি ককতি খে বরক বা তাবুক শাল ফাইকে বড় কুতিনি তুই মাংসে বরংনি সামুরগ নাবলা সা
2: বরংনি সে ডক্টর হিংকে বা বরংনি শাক নং বিসঙ্গ তাম মতং মা নাই নাতা হিনো আমো সিমিদি বা ডক্টর নি লগলগি বরক ব সঙ্গাই রক হসপিটাল নি হামিয়ার মা নাইতা
3: তামোসা তামনসে সাফাই দিহিং খামো বাবু
2: নংমিয়া কলেজ নি ফাই সাফাই মানি কক ন ন ই ক নি নি চুসব কিসা খানাম সুজাগো আবনা সাই খনারে দিহিং সাউতা
4: আও
3: ব কক ন সে খামো
2: নং নি তমা বা উ বড় কথি মা তো ইহিন মানি কক রং ন নি নি চুসব ন সাউ খনারে দিফো
3: অ তাবু চিনি মেডিকেল কলেজ মাং কথৈ মান থেন বাগৈ চিনি সরংথানি ও বেলাই কে বেজুয়া গলাই টংলাইখা হাইনি বাগৈ ন আংখাই চিনি কামি রগ যে সাফানো খরক সাসুক তাবুকতই রগ থেকা হাঙ্কাই সগিয়া এবার ফবিয়া ওই আংসে চিনি কলেজে তলাঙ্গই সরংমা সামুং রগ ফনাং না মুসুঙ্গই টংসিউ জরাকতই কাহাম কে রমই বুঝুই মাইয়া হাঙ্কাই চিনি মেডিকেল পরীক্ষানি বেলাই বেজুয়া দঙ্গ হাই রক্তা
2: আংলে মাইয়ালক না ওয়ানা খা আগে চেয়ারেফুরো আসুক কে কথিনো কিরিজাং না সে তাবুক বাহিগে কি সাফানো কিরিজে গেনা নং ব তাবুক সামং সামং মা সাসি নাইখা সেকাঙ্গ নগ সুতিও ফাইপুরু আংব সাইমানিয়া বিনি তোমা নগ হাবু রিজাক লঙ্কা আসমটা থরসে সুন্দরী মা থাকা বলাসা সয় সয় বিনি তোমানি বসাঙ্গসে সংসাজাক বরক বেকেরেং কঙ্কাল হিনমা রক্তা থং থং বসাজাক কিরি সুকা বলা আংবা
3: পইলা পইলা ফুরুখাই আংব কিসা কিরমা হাই নংগ্রাখ ফিয়াবা বনতে সিসিনি সরংমা হংকাইবা বরেন তাই কিরনা রক দংসিবা জং অব শিয়ানি বাকে সিকিরলাই নুগেদা
4: নাকো নরগা কথিনি তুই তামো তামো মা খাইলাইসা
3: এ চুচু নং নাং সকমানি কংলাম সংকা ককে চেনে বরংনি বুসাক বিসিঙ্গ বমতে মানে বড় বাহাই গীতং বতে রং চং ডক্টর পড়াই রক কাহামকে সিনানি নাঙ্গু চিনি সাক বিসিংনি পদের পদ পাট তংবাই মা রংনি ফাংশন তাই ব পাঠ দেখাই বাহাই বমতৈ রক ওং বুতৈ রং কাহাবৈ সুই বুঝিনা নাঙ্গু তাই কাইসাখাই বরক থেমা রক সাই মাইয়া হংখাই পস্টমর্টম খাইমানি বিসিংতৈ সাইমানা নাঙ্গু মাহাই সামুং রংনি বাগৈ ন জংহাই মেডিকেল পড়াই রকনি থানিখাই মাং কথৈ বেলাই খাই দরকুক তাবুকলে স্রাই স্রাইখে ন সাইমানসু খানাবলে চুচু
4: আও নাকু তাবুলে

0: বাবু নক দাতং বাবু অ বাবু বুড়ি দে বাবু
1: ও হাদি নক নব তামসা আসুক দি অর
0: কাহামনি কক নো বাবু চলাসা হামই বাসা খা মিয়া সারিগ ন নক তু বুলাই ফাইলাইকা
1: হাইকে তাবুক সরাই সরাই নং সুকা হাই যা
0: আও বাবু সরাই সরাই নং সুকা তাবুকলে
1: তোমাও বিনেও বেকরেং নাঙ্গো মানে আবার খাই বেবং মামাখিয়া
0: ই বাবু হামকা অবো মানে ন সলাই না তাবু হামই বাসা খাতা অবর এ বাগাইন খা বি মঙ্গই ও তো থপসাই রুই মাই ফাইসা সালাইয়া নে অবর এ বাগাইন অনব সানা হিনে মা ফাইকাতা খা পঙ্গ কিসা ডাক্তি ফাইনা খাইদি তাবু আং দারা সঙ্গে নগ থাঙ্গই ই কাসে বে দারা নব সাইগ্রা না খুব
1: ই কলে ও ফানি আবো তা নাবলা সা
0: ও আও কবাই আখা তামসা চা খা গ্রেন সা জাগাও না মালাই বাইকা অরণ সাউই গলাংসি
2: তামসা গলাইতে বিয়াং দিশা তাবু গাবো সক পাইদ্রব দা
0: সক পাইদ্রব ইয়া তাবু নরি নগ থাঙানি হিনে তোমানি তা অবশ্যই নন আরো ফাইমানি নুখা গাহিকে বা কুতুলি ইয়া অর নমালাই থাকছি না হিনে নাসিনি তোমানি তা
2: ও গুবুজ গলিটি নসলা ন হামুই তো খাহিনে মেয়া খনা বলাসা
0: আও দারা হামকে নগন তুমি ফাইলাইকা গে দারা নাকে বাহাইকে সাইমান খাসা চিনি চলাসান নগ তোমানি
2: মিয়া হর বুড়ি মাস সাহর বিলে বিনব মাং কথিমানে সামুর চাখাপো আফর ন সাহর তা হামুই নগতলাং থাকা হিনে
0: অবনি বাগি নখনা বিন মুঙ্গই ওয়াটাপ থপসাই দুই মাইল চালাই কাছে পান্দা খাইনানি হিমান্তা হাই বাগি ন বাবুন সানানি ভাইমানি ই ক বাবুন সাই পাইদ্রব ন তাবুক নিন নগ থাঙ্গই ননব সাইনানি হিনে বাঁচানা নাইদ্রব তা হিঙ্কা বা আজ অর নন ই ভাইমানি নুহুর কাহ কাহিঙ্কে বা কুতুল্লি আর না সিঙ্গি তংহাতা অর ন
2: ও কাহামনি কক সুবলাসা হাইকে বা আং বউ বুড়ি মানে কক নন বাবুনি গিসা সানানি হিনে মা ভাইমাতা
0: ও
2: অর নিপাইখানি নেন তৈখাই গুরি ওই থাঙ্গা হিনে চংমানি চাখা গুরে নাংলিয়া অর দরব সামালাই দিখা
0: আও হাই তামসা উ ফাইনাই বা চিনি বুড়ি মা সিং না বলে বয়া দা বিনি উকুল খাব তাম উ এম পিডাব্লিউ খাইনাই বাদুলিয়া দা না সিনাই বইলা
2: ই আবর ন বলে ও কলিচিনে প্র্যাকটিক্যাল লগা পাইছো খুনা তাবুকলে
1: হাই কে বা সাসুং মানে নকলাই খাতা
0: আ
1: খনাওয়াই সেন বুফাই নি ওয়াথমনি পান্দাও মানদাকি ছাং মাংখা তামসা নাকু আনো অর্দা ফাইমানি হ্যাঁ খাইবা না ফানো দর তুগুই ফাইমানি
3: ও চুচু বেবাং সৈন্য তঙ্গো নি নগ তো ফাইনাইনু তোমায় খাইবা বাবু নগ গরই নি নগ হনে আমা বসাও হিংখাইবা ফাইলেগ্রা খাতা নি নগ চুচু নি নগ তা মশাব মংসা সুগ্রা তং কেবা অর নাইবা
1: খাসে নি পিনি নগ উর্ন ফাইনি মুঙ্গই ওয়াথপ থপসারি লাই চালাই মুং পান্দা তংফু
3: পে কব সরাই সরাই নং সুখ না বলে
0: ওখা তাবুক তো সরাই সরাই নং সুখ অবনি বাকি ন থাইসিং বাবু ন সামানি খা আনি নগ নি

0: নিমুগৈ ৱাটাৰ থপচাৰে ঐ চালাই মোৰ পাণ্ডা তংগু নং বাব ফাইদি বেলেগখানো কাহাম নং খাই কৰ খৰপচা মালাই মা বাই অব নিবিসিংগ ই ক চিনি এম ফুটে বোলো বাদুল ব মাঞ্জাক খা অৰ চক পাই সেই বেলেগখানো কাহাম নং খা ফাইলে দি ফিয়া দ বাদু যে চাগাব ন মাঞ্জানা নাংলায় নো হাকে আতা ই ক আং থাং চকা আচানে কক খনা ফুংগ বাচি বে দি ফাইলে না খাইদি মা শিয়ারি নমু কিসা ডাক্তার না ফাইদিতা দ আং মা হিমগ্রা খা নর কক সালাই তংলাই সব হিমকে
1: বংনি নক আচুমসা সেরিব্রেল এটেক অঙ্গই হসপিটাল তুবুমানি সুরাবসা রক্ষাই নই থাকা চেরাইনি বুমাবো ফাসং বেলাই খে বুঝিনাই উমাবাই লগে লগে নচরাইনি মানকথৈন হসপিটালও থেরে থিনথানি ইয়াফারে রেখা হংখাইবা জন ফরংনাই ডক্টরক জন লগেতেই আ মানকথৈন যাই যাইখে রাশিগলাইখা তাই আ মানকথৈনি পাঁচ রক বাই হসপিটাল গলাইজাক বরক হামই বাজাখা আর নিবিসিংগ চিনি অচেরাইব খবজাখাতা বখাই বেকরেংনি বাগৈ নাসিংগৈ তংমাবা বেকরেং মাংখা হামকাতা অবন কারই মকলব হরকসা মানে হামুই বাচা খাতা হাইকে ওয়ান সুগিনাই বাইসিদি খরকসানি মাং কথই বাইসে হরক নিনি লাংমা মানখা অব সিমিয়া জংব অ চেরাইনি মাং কথই মানে ন সিনি প্র্যাকটিক্যাল নি সামুং রক সাকসেস সঙ্গে মাং খাতা
2: তাই কাছে কক আবো খা আহেন দাগিনি দঙ্গই মাস্টার তাবু হসপিটাল কলাই যাক ফু তাই ফির গ্লাখানি সালাই দো ব থেখে বিামিনি মকল নগে খরকসা ও টকসায়ানি বসলা বি মকল মানসিনাই তাই কবুননি পাঁচ রক বহাইন তাই কবুননি পাঁচ রক তো টংনু যে নামমানি খাতেও নারকজাকাই আবন কারিব মেডিকেল পড়েও টংনাই রকব মাস্টারনি মান কথিবাই প্র্যাকটিক্যাল সামুং রক খাই মানসিনাই হাইকে ওয়ান সুগুই নাইবাইসিদি সাক মাং ইয়াফার থানি থিনাঙ্গ বিনি বসে জরা সামু নাং
1: আঙ্কেল নি কক ন সালে সাচুয়া মাসে মানজু দো
2: আ
1: অবখাই দিল্লি সাফদরজং হসপিটাল নি কক সে বিশি কিসা সক সুকাং নি কক সাউথ দিল্লি নি রাজীব মুঙ্গই সিকলা খরকসা মান্ডল কমিশন ন রগই চবা খাইফুরো সাক সাক ন সাগো কেরিচিন বুলই দিল্লি নি লাহার সালো ন হর ফুনাঙ্গই থেনা নাইথেনি ও 70% বসাকনি বুকুর খামই থাঙ্কা অবশ্যে কানাডানি কুবুননি বরকনি বুকুর তো বৈশে রাজীবনি বসাকনি বুকুর সেলাইয়ই রাজীব আগিনি হাইঙ্গই থাঙ্কা কিসা ফানোর মসে মানলাই লিয়া অব তামুখে ইংখাবা অব ব কানাডানি সাকমাং কলাংনাই রংনি বুকু নতা হেঙ্কে ওয়ান সুগিনাই বাইসিদি সাইন্স তাবো বড় সগৈকা
3: ইং বাদুল তাবো আমি তামজানি সাক সাকনা সাকা দমা হইমা দখা আংব আনি সাক মাং নাফার চিনাই নৌ তামো তামো খাইনে নাং নং সালসা আন নগো ফাইগেছে দিয়ং
2: অমলে বেলাই খেলা দংত সুকা ইয়ং আং খা বানি নগো বিশ্বরানী পান্ডব ফাইতে ন বেবা যুগলি ফাইছে নাই
3: দ দ দ
2: হাইকে আং মা হিমগ্রা সিনাই দং আতা দুখা মা সিয়ারি খা মালাই সিনাই থাকা আং
3: দ দ অংখা
1: দ কন হামবাই আঙ্কেল হাইকে চুমগো তাবুক বাসালাই মানখানাবলাসা
4: হাইকে বাবু দিনে সানজাও জরামানকে চিন্নগ সরাবসা ফাইদে তাই কুবনে কক নতি কিসা কক সালাঙ্গা তংহ
3: দ ফাইন তাম ফাইয়াং না সা ফাইয়ান তা নাকু নং তরক সিনা দা থারিগো আংবাই বাক্সা থাংমামলে
1: বাবু আং তংরুক সিনে হাইদা
4: তংরুক সিদি তা থারিগো নিন চুসবাই বাক্সা খাইনা ফাইলাইসিদি আং থাকা
5: আশুক জরা রেডিও সিরিয়াল সাকন ইয়াফার দি খনার জাক্ষা তাবো খনানি পান্ডানি আবেতং রক সাকলাই জগি দো খনা ফুং দাম দকতামই সতী নৈজব খনার জাগনাই হায়ুংনি খরং পান্ডা ফুংনি দাম চার তামই সতী ব্রৈচি ব্রৈচিও খনার জাগনাই জাইনক পান্ডা দিব দামচিনিও খনার জাগানো চখরং পান্ডা সানজা দামসিনিও খনার জাগানো হাবানিক আবনি ইয়াগুলো খনার জাগনাই

আশোক জরা অঞ্জলি দেববর্মণি খরাঙ্গ যাদুনির চাপমুখানার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি হর্নি কক বরক পান্দা অরণ্য পাইকা যতন হরকাহাম।

0: হলো। যুব সমাজের নিরলস প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আশা প্রকাশ করেছেন। গুজরাটের বরোদায় গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করেছেন তিনি। ভারতীয় বিমান বাহিনীর জন্য 160টি স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডাইনামিক্স লিমিটেডের সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। নির্বাচন কমিশন বলেছে ভোটার তালিকার সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। মাই ভারত পোর্টালে নিবন্ধিত যুবক যুবতীর সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। যুব সমাজের নিরলস প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আজ গুজরাটের ভাদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা যখন সমাজ ও দেশের কাজে লাগে তখনই তা প্রকৃত শিক্ষা এবং অর্থবহ হয়ে ওঠে। শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ যেভাবে বাড়ছে তারও ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি।
1: युवाओं को सशक्त संस्कारवान आत्मनिर्भर शांतिपूर्ण और जिम्मेदार बनाना हम सब की जिम्मेदारी। हमें ऐसे युवा तैयार करना है जो ज्ञान टेक्निक और कौशल से युक्त हो, साथ ही आत्मविश्वास आत्म अनुशासन सकारात्मक सोच संवेदनशीलता और नैतिक मूल्यों से भी परिपूर्ण।
0: রাষ্ট্রপতি আজ গুজরাটের বরোদায় ব্রহ্মা কুমারীজের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ব নবজাগরণের জন্য আধ্যাত্মিক সচেতনতা প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে তিনি একটি প্রচার অভিযানেরও ভার্চুয়ালি সূচনা করেছেন। ভারতীয় বিমান বাহিনীর জন্য 160টি স্যাটেলাইট স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডাইনামিক্স লিমিটেডের সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অস্ত্রগুলির সরবরাহ 2027-28 থেকে 2028-29 অর্থবর্ষের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত হয়েছে। এগুলি আকাশ থেকে মাটিতে নিখুঁতভাবে আঘাত হানার উপযোগী গাইডেড গ্লাইড বোমা, যা যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করে দূর থেকে শত্রুপক্ষের বিমানবন্দর অকেজো করে দেওয়া যায়। জম্মু কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংগঠন ওয়াইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বলার অধিকার ওয়াইসির নেই। জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচার চালিয়ে এই সত্য বদলানো যাবে না বলেও মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, পাকিস্তানকে মিথ্যা প্রচারের সুযোগ না দিয়ে ওয়াইসির উচিত তাদের সঠিক পরামর্শ দেওয়া। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর, সংযুক্ত আরব আমিরের বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ফ্রান্সের বিদেশমন্ত্রী জিন নোয়েল ব্যারোর সঙ্গে ত্রিদেশীয় এক বৈঠকে অংশ নেন। নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউএনজিএর 81তম বৈঠকে যোগদানের পাশাপাশি ভারত, সংযুক্ত আরব আমিরশাহ এবং ফ্রান্সের বিদেশমন্ত্রীরা এই বৈঠকে মিলিত হন। নির্বাচন কমিশন বলেছে ভোটার তালিকার সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে সারা দেশে সাম্প্রতিক সময়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সহ প্রায় 40টি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও অসংখ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, যে কোনো প্রতিষ্ঠানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার সময় মতপার্থক্য হওয়া সিদ্ধান্ত গ্রহণের একটি স্বাভাবিক প্রক্রিয়া। কমিশনের প্রত্যেক আধিকারিকের হাতে নির্বাচন ব্যবস্থার উন্নয়নে যে কোনো ধরনের প্রস্তাব দেওয়ার ক্ষমতা রয়েছে। নির্বাচন কমিশন তাদের সমস্ত সরকারি নির্দেশনামা, সিদ্ধান্ত এবং প্রশাসনিক যেসব নির্দেশ গ্রহণ করে থাকে তার প্রত্যেকটির আইনগত বৈধতা রয়েছে। বিজেপি সভাপতি নিতিন নবীন 36টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ইনচার্জ এবং সহকারী ইনচার্জদের নিযুক্ত করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ছত্তিশগড় এবং হরিয়ানায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হরিশ দ্বিবেদী বিহারের তদারকির দায়িত্বে থাকবেন। বিনোদ তাওড়েকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। বিনয় সহস্রবুদ্ধে দায়িত্ব পেয়েছেন দিল্লির। এছাড়াও রাম মাধব তামিলনাড়ু এবং উত্তরাখণ্ড, তরুণ চৌধুরী গুজরাট, সতীশ পুনিয়া জম্মু কাশ্মীর ও পাঞ্জাব এবং অনিল অ্যান্টনি গোয়া ও নাগাল্যান্ডের দায়িত্ব পেয়েছেন।

0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছে আগামী 27 সেপ্টেম্বর রবিবার দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা থাকবে। 28 থেকে 30 সেপ্টেম্বর ব্যাংক কর্মী সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স 3 দিনের যে ধর্মঘটে ডাক দিয়েছে তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। অর্থমন্ত্রক জানিয়েছে যে ভারতের রিজার্ভ ব্যাংক RBI সংশ্লিষ্ট ব্যাংকগুলির শাখা অফিস ATM এবং কারেন্সি চেস্ট 27 সেপ্টেম্বর রবিবার দিন সম্পূর্ণ খোলা রাখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের খবর সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মাই ভারত পোর্টালে নিবন্ধিত যুবক যুবতীর সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। যুব সম্প্রদায় শিক্ষা, স্বেচ্ছায় সেবা, নেতৃত্ব এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ক্রমবর্ধমান অংশগ্রহণেরই প্রতিফলন এই সাফল্য। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রকের অধীন পরিচালিত এই জাতীয় মঞ্চটি যুব সমাজকে শিক্ষালাভ, নেতৃত্ব প্রদান এবং দেশ সেবায় আত্মনিয়োগ করার সুযোগ দেয়। জনসেবা থেকে দেশ সেবাই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্টার্ট আপ ইন্ডিয়া।
1: 2016 সালে শুরু হয় স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি। লক্ষ্য ছিল দেশের উদ্যোগপতি সংস্কৃতিতে পরিবর্তন আনা। শুধু চাকরি খোঁজা নয়, বরং নতুন কর্মসংস্থান তৈরি, উদ্ভাবন এবং সমস্যা সমাধানের মাধ্যমে তরুণদের উদ্যোগপতি হিসেবে গড়ে তোলা। প্রায় 400টি স্বীকৃত স্টার্ট আপ দিয়ে শুরু হওয়া এই যাত্রা 2026 সালের মার্চে এসে নতুন মাইল ফলক ছুঁয়েছে। সরকারি তথ্য অনুযায়ী দেশে 2 লক্ষেরও বেশি স্বীকৃত স্টার্ট আপ তৈরি হয়েছে। দেশে ব্যবসার ক্ষেত্রে তরুণ প্রজন্মের এগিয়ে আসার পেছনে মোদী সরকারের এই স্টার্ট আপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
2: একটা টাইমে বলা হতো যে 100টার উপর এই $1 বিলিয়ন কোম্পানি ভারতবর্ষে তৈরি হয়েছিল খুব কম সময়, এবং যেটা নাকি স্টার্ট আপের পৃথিবীতে 3 নম্বর পজিশনে ছিল ভারত। এর জন্য তো নো ডাউট ক্রেডিট দিতে হয় বর্তমান যে সরকার, গত 12 বছর ধরে যারা চেষ্টা করছে মেক ইন ইন্ডিয়া এবং স্টার্ট আপের, তাদের এই ব্যাপারে ক্রেডিট দিতে হয়।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্যস্থিতিশীলতা তহবিলের মজুদ ভাণ্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আগামীকাল কলকাতা পৌঁছবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে এই ট্রেনের মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণ পেঁয়াজ পৌঁছানোর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে যোগান আরও মজবুত হবে। মন্ত্রক জানিয়েছে গত 1 সপ্তাহে দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার ও তামিলনাড়ু সহ দেশের 17টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পেঁয়াজের খুচরো দাম নিয়ন্ত্রণে এসেছে। জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। সেমিফাইনালে চীনের কাছে 3-1 ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল। খেলা শুরুতে লক্ষ্য সেন 21-16, 21-18 সেটে চীনের শি ইউকির কাছে হেরে যান। তবে দ্বিতীয় ম্যাচে সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জুটিকে পরাস্ত করেন। সিঙ্গলসে আয়ুষ শেট্টি 21-19, 21-13 সেটে চীনের লি শিফিং এর কাছে পরাজিত হন। এরপর চতুর্থ ম্যাচে হরিহরন আম্পা করুণান এবং MR অর্জুন জুটি চীনের হে জিংটিং এবং লিউই জুটির কাছে হেরে যান। এশিয়ান গেমসে মহিলাদের 49 কেজি ভারত তলনে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভারত তলনে রৌপ্য পদক জয়ের জন্য তাকে অভিনন্দন জানান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। যুব সমাজের নিরলস প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আশা প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন বলেছে ভোটার তালিকা সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। মাই ভারত পোর্টালে নিবন্ধিত যুবক যুবতীর সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী আগরতলা ককটমা পরিও চিত্ত দেপরমা তিনি ককটমা ববাগ রকমখা রাষ্ট্রবক্রক দুর্বটি মুর্মু সাকা শিকলারকনি চাইতো মুংবাই ভারত নৈসাই ব্রৈচি ছিনি বিছিনি সেকাংন হামসাজাক রাষ্ট্র অঙ্গী মানু সংবরী কমিশন সাকা বুটনি ব্যবহার কক চাপমা যতনি কচিমু নাহারৈন খাইজাকু হাস্টে হাপংনি সেবরকনি বগৈ অসামতাইনি এগ্রেসিয়ানি রানানি বাংলি জাকা এশিয়া গেমসও ভারত হা কতনি থমু কাহাম মানমারি মানাই তঙ্গু তাবু ককটমা শুক্রবৈ শিকলারকনি চাইতো মুংবাই ভারত নৈসাই ব্রৈচি ছিনি বিছিনি সেকাংন হামসাজাক রাষ্ট্র অঙ্গী মানহিনী সাকা রাষ্ট্রবক্র দুর্বটি মুর্মু তিনি বাদুদারাও মহারাজা ছায়াজিয়া রংনক ইয়ংনি ফিল্ড সিনিসিবা কনভোকেশন পান্ড ককনারপ্রু বক কক সাকা রাষ্ট্রবক্রক তাইব সাকা রং আপ্রুণ চাষাও জেফ্রু যং আব হাকতর তাই হদানী হামক্রয় সামুং ফ্রাং মানো রাষ্ট্রবক্রক টাংসেপ সেলাই মুংবাই গদালেও দাল বিদাল রংনি সাকা ফান বক্সিংকা তাই জুড়া জুড়া দিকিল বুড়িরকনি মানজকমুং বাংমানো বলাইখ্যা সালনি গুজরাট বেড়াইনা থাংমাও রাষ্ট্রবক্রক তিনি বাদুদরাও ব্রহ্ম কুমারী গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রেট সেন্টারনে চেঙ্গি রিখা আবনি লগি লগি স্পিরিচুয়াল এওয়ে কেনিং ফর ওয়ার্ল্ড রিনুয়েল টাংবুতাং তাই ইউথ ফর বিকশিত ভারত আওয়াই মূনব চেঙ্গি রিখা সংবরী কমিশন সাকা বুটালি সনাম ফিরমুং খবৈ যত ককচামা যতন গসিমু নাহারিন খাইজগো কমিশন সাকা সালগিচা সেকাং হাকতর গনাঙ্গ গবংমা ককচামা ব্রৈ চিছুক গতাল সাকথারমন চল খাইকা তাই আলাইদা এস আই আর নকবই গবংমা চঙ্গরিনে সনাম ফিরমু খাইজাকা কমিশন সালগিজা সেকাং বিহার কেরল তামিলনাড়ু পুডুচেরি অসম তাই পন্ডিচেরি ও নাকব গনাং চঙ্গরি তাই করংজাক চঙ্গরিনে সামুং বুটাং কাহামকৈন পাইসুগ্রিকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মুখ্যমন্ত্রী সমী পেসু লোকরকটাই হাপংনি টাংসংনি বিসিং কাইসা নাংকুমা গনাং জাইজর অঙ্গী সামুটাঙ্গী তঙ্গু আবাই সাক নাইজাকমা তাই জুদা জুদা বাইথংনি জুংজালরকন সকমলেরমা জরানি বিসিং তৈ চুবাচু মানই তঙ্গু তিনি আগরতলাও মুখ্যমন্ত্রী সমী পেসু পান্ডব বকক সাকা হাস্টে আপংনি সেবুকটাই পেনশনার বগৈ বসকাংনি অসামতাইনে রগৈ টেডনি এগ্রেসিয়ানি রানানি বাংরিখা তিনি তাংন কত্র ককটমা থুমরাইন থুম্ব রংমন্ত্রী প্রণজিৎ সিংহরাই অকক সাকলাইকা ব সাকা আবাই গ্রুপ সি গ্রুপ ডি ডি আর ডব্লিউ পার্ট টাইম ওয়ার্কার কেজুয়াল ওয়ার্কার কন্ট্রাকচুয়াল অঙ্গনওয়াড়ি নখবই কবনি সেবুগ্র যতই খরক সার আসাই ব্রুচিচার সাই বার আসা খরক চারচি বাসাই চকুরা চিদক পেনচনা তাই পেনচন নুখুনি হামক্রাই অংবাইনা তাকলাই টেডনি এগ্রেসিয়া রং বাংরিজাকা রং খক থামরাকলাই আবনি বগৈ হাস্টে হাপংনি রং বাইন খক ব্রৈচি ছিনি রাজাক জিডক রাসাই রংমন্ত্রী সাকা গ্রুপ সি গ্রুপ ডি রং নাইখুনি গছমু মানজাক ফিক্স পে গ্রুপ সি গ্রুপ ডি সেবুক ডি আর ডব্লিউ সেবুরক ব টেডনি এডভান্স রং খক নৈচি সাই খাই নাহার মানবাইনা অঙ্গনওয়াড়ি সেবুকটাই হেল্পার হুমকাডকনি বগৈ অ এডভান্স খক বাসাই তাই এনএসএম নি আশা কর্মীরক বা এডভান্স রং খক নৈসাই খাই মানবাইনা রংমন্ত্রী তাইব সাকা জুড়া জুড়া টংকথারটাই দ ফারুকনি হাপাংনি সেবুরক অসামতাই নকারিব খ্রিস্টমাস গড়িয়ামুটাই বুদ্ধ পূর্ণিমা ঈদ উল জুহা বাংলা বিশি গতাল ঈদ উল ফিতর গুরু নানকটাই মহাবীর জন্ম জয়ন্তী ন রুগিব অ এডভান্স টেডনি এগ্রেসিয়া মানা বাকে কৈমুং রিমানো এডিসি ভিলেজ কমিটিনি ইলেকশন ডিউটি বোর্ড খা পাইছগন হাসে চমরি কমিশনের তাংফাং অনুরাগ সেন সাকা তিনি তাই খা যতই ব্লক থামচিচারও ইলেকশন ডিউটি বোর্ড পাইছগান খা পাইথক সালো ব্লক আইডক ইলেকশন ডিউটি বোর্ড নাহার জাগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খাই তংবাই আকাশবাণী ককটমা আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপস ফলো খাইডে হডালাম্ব ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এ আই আর নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এ আই আর আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটমা আপডেট মানা খাই এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গান মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী লোকো হামক্রাইনি সিমি হাকতন হামক্রাইনি সামুং বাই গদালৈ টাবুক জরা যাইখে বারজাই আসাগৈ লোকো হামক্রাইনি সামুঙ্গ বিসি নৈচিবা পুংসুকা সেবাটাই কাহাম নাইকল মুংনি ওয়ানসু মুংবাই কেন্দ্র হাপাং নৈসাই ব্রৈচি ছিনি বিছিনি বিসিঙ্গ হামসাজাক ভারত সোনাম তিসানা নাহারৈ সয়াতৈ সামুং টাঙ্গৈ তঙ্গু

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য উৎসব অনুদান বৃদ্ধি করা হল। এডিসির ভিলেজ কমিটির ইলেকশন ডিউটি ভোট শেষ হচ্ছে আগামীকাল। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের যাবতীয় সিদ্ধান্তে সর্বসম্মত মতই গ্রাহ্য করা হয়। এশিয়ান গেমসে একটি সোনাসহ ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 12। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উৎসব অনুদান হার বৃদ্ধি করা হয়েছে। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা জানান। তিনি জানান, এর ফলে গ্রুপ সি, গ্রুপ ডি, ডিআরডব্লিউ, পার্ট টাইম ওয়ার্কার্স, ক্যাজুয়াল ওয়ার্কার্স, কন্ট্রাকচুয়াল, অঙ্গনওয়াড়ি সহ অন্যান্য ধরনের কর্মী মিলিয়ে 1,48,501 জন এবং 85,916 জন পেনশনভোগী, পারিবারিক পেনশনভোগী উপকৃত হবেন। এবছর উৎসব অনুদান বাড়ানো হয়েছে 300 টাকা করে। এই বাবদ রাজ্য সরকারের ব্যয় হবে 47,16,00,000 টাকা। অর্থমন্ত্রী জানান, গ্রুপ সি, গ্রুপ ডি অর্থ দপ্তর অনুমোদিত স্থির বেতনের গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী, ডিআরডব্লিউ কর্মীরা উৎসব আগাম হিসেবে 20,000 টাকা করে নিতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আর হোমগার্ডদের জন্য এই আগামের পরিমাণ হবে 5,000 টাকা এবং এনএইচএম এর আশা কর্মীরা আগাম হিসেবে 2,000 টাকা পাবেন। অর্থমন্ত্রী আরো বলেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের সরকারি কর্মচারীগণ দুর্গাপূজা ছাড়াও বড়দিন, গড়িয়া পূজা, বুদ্ধ পূর্ণিমা, ঈদুজ্জোহা, বাংলা নববর্ষ, ঈদ উল ফিতর, গুরু নানক ও মহাবীর জন্ম জয়ন্তী উপলক্ষে এই অগ্রিম উৎসব অনুদান পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একজন সরকারি কর্মচারী যে কোনো একটি উৎসবেই এই অনুদান পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। নবম আয়ুষ্মান ভারত দিবস উপলক্ষে আজ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কৈলাসহরের আরজিএম হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সমাধিপতি অমলেন্দু দাস। তিনি আয়ুষ্মান ভারত দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, 2018 সালের আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের রাঁচি থেকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেন। এডিসি ভিলেজ কমিটির ইলেকশন ডিউটি ভোট আগামীকাল শেষ হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, গতকাল ও আজ মোট 38টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট শেষ হয়েছে। আগামীকাল শেষ দিনে 6টি ব্লকে ইডিভি অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলা অফিসের উদ্যোগে আজ উদয়পুরের পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে বার্তা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দিবলদেব রায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, আইসিএ দপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী অধিকর্তা দিবাশিস লোদ, উদয়পুর সায়েন্স সেন্টারের ইনচার্জ অয়ন সাহা এবং সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিপ্লব ঘোষ। অনুষ্ঠানে নেশামুক্ত ভারত, সুশাসনের 12 বছর, পোষণ মাস এবং ক্যাচ দ্য রেইন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। উপস্থিত ছিলেন গোমতী জেলার সাংবাদিকরাও। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মুখ্যমন্ত্রী সমীপেশু নাগরিক এবং প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে, যেখানে চিকিৎসা এবং ব্যক্তিগত সমস্যার সুরাহায় মানুষ সময়োপযোগী সহায়তা পাচ্ছেন। আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সমীপেশু অনুষ্ঠানে তিনি একথা বলেন। গ্রাহকদের সুবিধার্থে আগামী রবিবার রাজ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সমস্ত শাখা খোলা থাকবে। ওইদিন ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম চলবে এবং গ্রাহকরা সব ধরনের ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন। আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে যাচ্ছে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত মতামত চিন্তাভাবনায় মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25শে সেপ্টেম্বর রাত 11টা 45 মিনিট পর্যন্ত। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়া ফেসবুক ও এক্স চ্যানেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স চ্যানেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, যুব সমাজের প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত দেশে পরিণত হতে পারে। গুজরাটের ভাদোদরায় মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম সমাবর্তন অনুষ্ঠানে আজ তিনি কথা বলেছেন। তিনি প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বহুমুখী শিক্ষার উপর গুরুত্ব দেন এবং বিভিন্ন ক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করেন। অনুষ্ঠানে 12,600 বেশি শিক্ষার্থীর হাতে ডিগ্রি এবং 160 জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। দুদিনের গুজরাট সফরে রাষ্ট্রপতি আজ ভাদোদরায় ব্রহ্মকুমারীদের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করেন। পাশাপাশি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ফর ওয়ার্ল্ড রিনিউয়াল প্রকল্প এবং ইয়ত ফর বিকশিত ভারত প্রচারাভিযানের সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে ভোকাল ফর লোকাল পদক্ষেপ বা স্থানীয় উৎপাদন ও উৎপাদকদের জন্য সরব হওয়ার আহ্বান কিভাবে সুযোগ তৈরি করছে, চলুন আজকের পর্বে সেটাই জেনে নেওয়া যাক।
1: দেশের উন্নয়নের পথে বড় শক্তি আমাদের নিজেদের উৎপাদন, আমাদের কারিগর এবং আমাদের স্থানীয় উদ্যোগ। আমাদের আশপাশে তৈরি পণ্য কিনতে স্থানীয় শিল্পী এবং কারিগরদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে বারবার উল্লেখ করেছেন। আসলে একটি দেশীয় পণ্য কেনা মানে শুধু একটি পণ্য কেনা নয়, এর সঙ্গে যুক্ত থাকে একজন উদ্যোগের স্বপ্ন, একজন কারিগরের পরিশ্রম এবং একটি পরিবারের জীবিকা। স্থানীয় পণ্যের ব্যবহার বাড়লে ছোট ব্যবসা এবং ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটে, তৈরি হয় কর্মসংস্থানের সুযোগ এবং শক্তিশালী হয় আমাদের অর্থনীতি। তাই বাজারে কেনাকাটার সময় একবার ভাবুন, বিদেশি বা দূরের পণ্যের পাশাপাশি আমাদের নিজেদের এলাকার তৈরি পণ্য কি বেছে নেওয়া যায় না? আসুন স্থানীয় উৎপাদনকে ভালোবাসি, স্থানীয় উদ্যোগকে এগিয়ে দেই। ভোকাল ফর লোকাল, নিজের দেশের পণ্য, নিজের দেশের শক্তি। সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা।
0: নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন সহ সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, সাম্প্রতিক অতীতে দেশজুড়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া, প্রায় 40টি নতুন উদ্যোগ চালু করা এবং বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সহ বিভিন্ন নির্বাচনী সংস্কার করা হয়েছে। কমিশন জোর দিয়ে বলেছে, যে কোনো প্রতিষ্ঠানে আলোচনার সময় মতপার্থক্য ও বিভিন্ন মতামত স্বাভাবিক বিষয় ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এগুলি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ারই অংশ। নির্বাচনী ব্যবস্থা আরও উন্নত করতে কমিশনের প্রত্যেক আধিকারিক তাদের মতামত দেওয়ার পূর্ণ অধিকার রাখেন। কমিশন সম্প্রতি বিহার, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসম ও পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ নির্বাচন এবং সংশ্লিষ্ট নির্বাচনী প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের জারি করা সমস্ত সরকারি নির্দেশ, সিদ্ধান্ত ও প্রশাসনিক নির্দেশিকার পূর্ণ আইনি বৈধতা রয়েছে এবং সেগুলি প্রতিষ্ঠিত বিধিবদ্ধ প্রক্রিয়া মেনেই জারি করা হয়। কমিশনের ইসিআই নেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলি বেআইনি হস্তক্ষেপ ও তথ্য বিকৃতি রুখতে কঠোর তথ্য নিরাপত্তা ব্যবস্থার আওতায় পরিচালিত হয়। কমিশন জানিয়েছে, সাংবিধানিক দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য বিজেপির প্রভারী হিসেবে দায়িত্ব পেলেন মৃগাঙ্ক দেববর্মন। সাংসদ বিপ্লব কুমার দেবকে মধ্যপ্রদেশের প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন প্রভারীদের নাম ঘোষণা করেছেন। খেলার খবর। এশিয়ান গেমসে ভারতের সাফল্য অব্যাহত রয়েছে। আজ ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক লাভ করেছে। অন্যদিকে জয় মিনা পুরুষদের ব্যক্তিগত সফট টেনিসে ব্রোঞ্জ জিতে ইতিহাস করেছেন। এটি সফট টেনিসে ভারতের প্রথম এশিয়ান গেমস পদক। শুটিংয়ে মহিলা এবং পুরুষদের স্কিট টিম উভয়ই ব্রোঞ্জ পদক জয় করে। এছাড়া মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে রৌপ্য পদক জিতেছেন মীরাবাই চানু, যা 28 বছর পর এশিয়ান গেমসে ভারোত্তোলনে ভারতের প্রথম পদক। ভারতীয় অ্যাথলিটদের এই সাফল্যের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 1টি সোনা, 5টি রূপো ও 6টি ব্রোঞ্জ নিয়ে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 12। আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরের

0: পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম অংশে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। ওড়িশার কলিঙ্গপত্তনম হয়ে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য উৎসব অনুদান বৃদ্ধি করা হল। এডিসির ভিলেজ কমিটির ইলেকশন ডিউটি ভোট শেষ হচ্ছে আগামীকাল। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটের যাবতীয় সিদ্ধান্তে সর্বসম্মত মতই গ্রাহ্য করা হয়। এশিয়ান গেমসে 1টি সোনা সহ ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 12। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন এ মাসের অতিথি।
2: এই রাজ্যের তথা এ দেশের সাহিত্য সংস্কৃতির অঙ্গনকে সমৃদ্ধ করেছেন যারা, তাদের অন্যতম এক ব্যক্তিত্বকে আজ আমাদের মধ্যে পেয়ে আমরা খুব গর্বিত, আনন্দিত। সাহিত্য সংস্কৃতির অঙ্গনে যারা কাজ করেছেন, করছেন কিংবা করবেন, তাদের জন্যে সবসময় যে প্রেক্ষাপট খুব প্রস্তুত থাকে তা নয়, তারা নিজেরাই করে নেন। তো এরকম সহজ পথ কোথাও বা ছিল, কোথাও বা ছিল কিছু কণ্টকময়, এমন সব পথ পেরিয়ে স্বীকৃতি পেয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু এ নিয়ে কোনো ভাবনা চিন্তা বা এ নিয়ে জীবনধারায় কোনো পরিবর্তন আসেনি। যেমনি শিশুর মতো স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন, তেমনি করে চলেছেন। আর ভূমিকা না করে আমরা সরাসরি আমরা পৌঁছে যাই আমাদের অতিথির কাছে। হ্যাঁ, আরেকটা কথা, তাকে কিন্তু আমরা অতিথি বলতে পারি না, কারণ কৈলাসহর আকাশবাণীর প্রায় জন্মলগ্নেও আমরা তার কণ্ঠস্বর এখানে পেয়েছি অমৃতবাণী অনুষ্ঠানে। নমস্কার, আপনাকে স্বাগত জানাই।
3: অনেক ধন্যবাদ।
2: এই কণ্ঠস্বরটা কি আপনাদের পরিচিত মনে হচ্ছে? তিনি হলেন স্বপন নন্দী। আজকে অনেকদিন পর আপনি আকাশবাণী কৈলাসহর এলেন, কেমন?
3: হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আমার আকাশবাণী কৈলাসহরের প্রথম দিকে যখন এসেছিলাম উদ্বোধন হওয়ার পরে, সেখানে অমৃতবাণীতে করেছিলাম, এছাড়াও আসতাম এখানে ভালো লাগার কারণে। তো এবার এসেও ভালো লাগছে, সামনে গোলাপবাগানটা দেখে তো আমার মনটা মানে ভরে গেছে একেবারে, কারণ আকাশবাণীর কোনো বিকল্প নেই।
2: নিশ্চয়ই, হ্যাঁ, কারণ আমরা যে ছোট্ট থেকে বড় হয়েছি, একটা রেডিও ঘরে বাঁচত এবং সেই শব্দ শুনতে শুনতে আমরা অন্য কাজও করতে পারতাম, সেই সঙ্গে এই বিষয়গুলো, রেডিওর বিষয়গুলো, সংবাদ থেকে শুরু করে নানা রকম নাটক, আবৃত্তি, আলোচনা, এগুলো আমরা শুনতে পারতাম এবং তার থেকে নিশ্চয়ই আমাদের জীবনেও কিছুটা স্বপ্ন তৈরি হয়েছে, আর সেজন্যই হয়তো আজ আমরা আকাশবাণীতে কাজ করতে পারছি। তো আপনার সাংস্কৃতিক যে কর্মকাণ্ড রয়েছে, আপনার যে চলার পথ, আপনার অঙ্কন শিল্প, এটার সঙ্গে আপনি কবে থেকে যুক্ত হয়েছেন, সেখান থেকেই শুরু করি।
3: এক দীর্ঘ ইতিহাস, কারণ আমি ছোটবেলা থেকেই ছবি আঁকা আমার একটা ভীষণ প্রিয় বিষয় ছিল। উঠোনে, আমাদের ছোটোবেলাতে তো অনেক কাল আগের, উঠোনে যে শীতের রোদ পিঠে নিয়ে টুলের মধ্যে বসে কাঠি দিয়ে ইয়েতে উঠোনের মাটিতে ছবি আঁকতাম, সব দেখে দেখে আমার মা আমার বাবার বলেছিল যে তোর তো ছবি আঁকার হাত বেশ ভালো, কাগজ এনে দিয়েছিল, ছবি আঁকতাম। স্কুলে ভর্তি হলাম উমাকান্ত একাডেমি, আমার প্রিয় স্কুল। স্মৃতিকণ্ঠ সেনগুপ্তকে পেয়েছিলাম, একটা অসাধারণ ব্যক্তিত্ব, যিনি বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, বাংলা, ইংরেজি এবং ছবি আঁকা এবং সংস্কৃতির বিভিন্ন দিকে উনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, তাকে আমি আজীবন স্কুলে পেয়েছি, অর্থাৎ ক্লাস 6 থেকে 11 ক্লাস অবধি। আমাদের তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরীক্ষা হতো, ওখানে 11 ক্লাসে হতো। তো ওই যে সান্নিধ্যগুলি পেয়েছি, তাতে আমার যে মনের সুপ্ত ইচ্ছাটা, এটা প্রকাশ করার একটা

0: ভালো ক্ষেত্র পেয়ে গেলাম উমাকান্ত স্কুলে, সেখানে সেখানে ননি চক্রবর্তী, শক্তি হালদারের মতো শিল্পীরা ছিলেন শিক্ষক হিসেবে। তাদের সাহচর্য এবং তাদের সহযোগিতা পেয়ে আমি আস্তে আস্তে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। এখন আমাকে আমার বাড়ির থেকে একটা ব্যবহার ছিল তখন যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই সমস্ত ব্যবহার ছিল বাড়িতে, সব সকলের বাড়িতেই। এখন এটা আস্তে আস্তে একটু স্তিমিত হয়েছে, কিন্তু তখন ছিল যে ছেলে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, ফলে আমাকে জোর করে বিজ্ঞান মানে সায়েন্স স্ট্রিমে ভর্তি করে দেওয়া হয়েছিল, যার যোগ্য আমি ছিলাম না। যাই হোক, আমি যদি ভালোভাবে পাশ করতাম হায়ার সেকেন্ডারি, তাহলে হয়তো আমি একজন ডাক্তার হতাম অথবা এগ্রিকালচারের একজন অফিসার হতাম, কারণ আমার জামাইবাবু ছিলেন এগ্রিকালচারের বিশেষ দক্ষ অফিসার, ওনার ইচ্ছে ছিল আমি এগ্রিকালচারে যাই। মানে আমার ভাগ্য ভালো যে আমি ভালো রেজাল্ট করিনি হায়ার সেকেন্ডারিতে, না করার ফলে আমার ওই ডাক্তারির দরজা এবং এগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিং দরজাগুলি বন্ধ ছিল, ওখানে আমি অ্যাপিয়ারই করতে পারবো না। আমি মনে মনে খুব খুশি, যদিও আত্মীয় স্বজনরা বকাবকি করছে কেন ভালো রেজাল্ট করি না। ভালো রেজাল্ট না করার ফলে, এটা এমন নয় যে ভালো রেজাল্ট না করলে পরেই আর্ট কলেজে ভর্তি হওয়া যায়, তা নয়। আর্ট কলেজের নিয়ম হচ্ছে যে হায়ার সেকেন্ডারি পাশ করতে হবে, বয়স 20 বছরের মধ্যে হতে হবে। আমি একদম তর্পি তল্পা নিয়ে একা চলে গেলাম কলকাতায় আমার মায়ের সাপোর্ট নিয়ে আর কি, আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য। এমন একটি আর্ট কলেজ যা বিশ্বের দরবারে একটা বিশাল, রয়্যাল কলেজ অফ আর্ট যেটা লন্ডনে আছে, তারপরে এই কলেজটি বিখ্যাত কলেজ। সত্যজিৎ রায় থেকে আরম্ভ করে অবন ঠাকুর, গগন ঠাকুর, নন্দলাল বসু, এদের পদস্পর্শে ধন্য কলেজ। আমি ওই কলেজে ভর্তি হয়ে গেলাম, পেয়ে গেলাম সুযোগ, এবং আমি আপ্লুত হয়ে গেলাম সেই কলেজে, যাদের নাম শুনে, যাদের ছবি দেখে আমি আস্তে আস্তে বড় হয়েছি, সেই চিন্তামণি কর, গোপাল ঘোষ, গণেশ হালুই, গণেশ পাইন, এদের মতো আর্টিস্টদের সাহচর্য পেতে শুরু করলাম। আমার আমার একটা স্বপ্নালু অবস্থা তখন, যে এরা এমন মানে,
1: আমি তো শুনতে শুনতেই স্বপ্ন দেখছি, কেমন ছিল, স্বর্গীয় দৃশ্য ছিল,
0: সান্নিধ্য পাওয়া মানে সাংঘাতিক ব্যাপার। চিন্তামণি করার একটা বিষয় ছিল, উনি যেহেতু দীর্ঘদিন বিদেশে ছিলেন, উনি নানা রকমের গাছ এনে লাগিয়েছিলেন, বিদেশি এবং দেশি গাছ, আমাদের কলেজ প্রাঙ্গণে অসাধারণ সব গাছ। গোপাল ঘোষ সেই গাছের বাগানে খালি পায়ে পায়চারি করতেন এবং এসে আমাদের ওয়াটার কালার শেখাতেন, জল রঙের ছবি আঁকা শেখাতেন। তার শিক্ষণ পদ্ধতিটা ছিল একটা অদ্ভুত, উনি কাউকে বলতেন না এইভাবে রং লাগাও, এইভাবে রং লাগাও, তুলিটা এইভাবে ধরো, এই রঙের সঙ্গে ওই রঙ মেশালে পরে এই রং হয়, এসব কিছু বলতেন না। উনি একটা কাগজ টেবিলে পেস্ট করে নিজে ছবি আঁকতেন আর ওনার চারদিকে আমরা দাঁড়িয়ে থাকতাম, ম্যাজিকের মতো দেখতাম যে একটা জল রং, দুটো টোন আশা করি বুঝতে অসুবিধা হবে না, প্রথম টোনে রং লাগালো, একটু ড্রাই হওয়ার পরে সেকেন্ড টোনে ছবিটা শেষ, আমরা ম্যাজিক দেখলাম সামনে। ম্যাজিক তো দেখেছি পিসি সরকার, মুক্তমুখ ইত্যাদি, কিন্তু এই রং নিয়ে ম্যাজিক ভাবা যায় না। এতে আস্তে আস্তে নিজেকে একেবারে ডুবিয়ে ফেললাম গোপাল ঘোষের সাহচর্যে। কিন্তু গোপাল ঘোষ মাস্টারমশাই, একটা কথা, আমরা আমাদের কলেজে আমাদের কোনো শিক্ষককে স্যার বলতাম না, আমরা মাস্টারমশাই বলতাম, এটা একটা প্রচুর আগের একটা প্রথা, সেই প্রথা অনুযায়ী মাস্টারমশাই থাকতাম। আর গণেশ হালুই, উনি আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, কলকাতার আশপাশের বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, স্পটে বসে উনি ছবি আঁকা শেখাতেন জল রঙের। ওই কলেজ লাইফটা আমি ভুলব না কোনো দিন, কারণ ওই কলেজ জীবনে আমি এমন সব বিখ্যাত লোকেদের পেয়েছি যারা আমাদের কলেজের শিক্ষক নন কিন্তু আসতেন ওনারা, এবং পাহাড়ি সান্যালের নাম নিশ্চয়ই জানা আছে, উনি ফিল্ম অ্যাক্টর হিসেবেই জানে সবাই, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে পাহাড়ি সান্যাল হচ্ছে একজন উচ্চাঙ্গ সঙ্গীতের বিখ্যাত শিল্পী, উনি খুব ভালো গান করেন এবং অত্যন্ত মেধাবী এবং জ্ঞানী লোক, সাহিত্য, কবিতা, সঙ্গীত এই বিষয়ের মধ্যে উনি ডুবে থাকেন। উনি প্রায়ই আসতেন আর্ট কলেজে, আসতেন এই জন্য উনি বলতেন যে ছবি, কবিতা, সঙ্গীত এরা পরস্পর মিলেমিশে আছে একসঙ্গে, একটা আরেকটা চেতে অভিন্ন নয়, একসঙ্গে আছে, একসঙ্গে বাদ দিয়ে আরেকটাকে কল্পনা করা যায় না। যেমন একটা উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে শুনতে বা একটা গীত শুনতে শুনতে, আমাদের ভারতীয় সঙ্গীত যা পৃথিবীর দরবারে বিশেষ মর্যাদা পেয়েছে রবিশঙ্কর, আলাউদ্দিন খানের জন্য এবং আলী আকবর আহমেদের জন্য, এই সঙ্গীতের যে রস, এই সঙ্গীতের যে সৌন্দর্য বা এই সঙ্গীতের যে চিত্রকল্প, এটা ফুটে ওঠে পেইন্টিংসের ছবিতে, এটা ফুটে ওঠে কবিতায়। ফলে কবিতা, ছবি আঁকা এবং সঙ্গীত মিলেমিশে আছে এরা ভারতবর্ষে। ভারতবর্ষে এই ব্যাপারটার একটা অদ্ভুত ঐতিহ্য রয়েছে, যে ঐতিহ্যের সন্তান আমরা, কাজে এটাকে ধরে রাখতে হবে, তোমরা এটাকে ধরে রাখবে সেই

0: বিশ্বাসটা আজও আমার ভিতরে আছে, কারণ আমার কবি বন্ধু সংখ্যা অনেক, আমার শিল্পী বন্ধুও আছে, এবং সঙ্গীত শিল্পী যারা আছেন তাদের সঙ্গে আমার খুব ওঠা বসা, মানে ওদের সঙ্গে আমি মনে করি যে একটা গান শুনলে পরে যে তৃপ্তিটা দেয়, একটা কবিতা যে স্নিগ্ধতা আনে মনে, একটা ছবিও সেই কাজটা করে
1: নিশ্চয়ই।
0: যদিও ইতিহাস বলে পৃথিবীতে ছবি আঁকার জন্ম অনেক অনেক আগে, হাজার কোটি বছর আগে, ছবি আঁকার পথ ধরেই সাহিত্য শিল্প সংস্কৃতির অগ্রগতি। কারণটা হচ্ছে এই যে মানুষ যখন একা একা থাকত বনে জঙ্গলে প্রাগৈতিহাসিক যুগে, তার মনে ভাব প্রকাশ করতে পারত,
1: ভাষা ছিল না,
0: ভাষা ছিল না, কিছুই ছিল না, কিন্তু ভাব ছিল, ভেতরে একটা ভাব ছিল, চিন্তা ছিল, তারা স্বীকার করবে বা তার রাগ হয়েছে বা তার আনন্দ হয়েছে তার প্রকাশ করতো ওটা দেয়ালে, গুহার দেয়ালে ছবি এঁকে। আলতামিরার গুহা চিত্র দেখে আমরা পেয়ে যাই, এত অসাধারণ এই গুহা চিত্রগুলি জন্মই হয়েছে এই জন্য। তার অনেক অনেক পরে মানুষ একটা দুটো করে সাংকেতিক ভাষা তৈরি হলো, তারপর কৃষি এবং তারপরে সম্মিলিতভাবে থাকা মানুষের, একসঙ্গে একজোট হয়ে থাকা সমাজ ব্যবস্থা, তারপরে ভাষার সৃষ্টি হওয়ার পরে ওরা কথা বলতে শিখল, ভাব প্রকাশ করার সহজ পথ পেল, তার অনেক অনেক পরে অক্ষর আবিষ্কার হলো, লেখ্যরূপ, ভাষার লেখ্যরূপ অনেক অনেক পরে, তারপরে কবিতা সাহিত্য ইত্যাদি, তার কোটি কোটি বছর পরে পঞ্চদশ শতকে রেনেসাঁ হয়েছিল। সেই রেনেসাঁ জন্মদাতা কারা ছিল, দুজন শিল্পীর নাম করতে হয়, একজন লিওনার্ডো দা ভিঞ্চি এবং আরেকজন হচ্ছেন গিয়ে আমাদের মাইকেল অ্যাঞ্জেলো। এরা দুজন এবং তাদের সঙ্গে যারা অনুসারী ছিল তারা মিলে বলল যে না, এইভাবে ছবি আঁকা চলবে না, এইভাবে মূর্তি করা চলবে না, ভাঙতে হবে, ভাঙতে হবে, তার নিজস্বটা ভাষা দিতে হবে শিল্পের। এই রেনেসাঁ শুরু হয়ে গেল, রেনেসাঁ শুরু হয়েছিল শিল্পীদের হাত ধরে। তারপরে ইউরোপে এবং বিভিন্ন জায়গায় তাদের এই যে বক্তব্য সেটাকে গ্রহণ করে এই তৈরি হতে শুরু করলো একটার পর একটা ইজম। এই ইজমগুলো কিন্তু সাহিত্য একই রকম, যেমন ইম্প্রেশনিজম সাহিত্যও আছে, ছবি আঁকা তো আছে, সঙ্গীতেও আছে, এক্সপ্রেশনিজম, কিউবিজম অনেক পরে, কিউবিজম সেদিনের, পয়েন্টারিজম, নানা রকমের ইজম সৃষ্টি হতে শুরু করলো, কারণ ছবি আঁকার বিষয়টাই মানুষকে নতুন যুগের সন্ধান করে দিয়েছিল এই জন্য।
1: আর সেজন্যই কি আপনি এত সহজ সরল জীবন যাপন করতে পারছেন?
0: হ্যাঁ, এটা তো সত্যি কথা যে সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করে, সে যে কোনো বিষয় হোক, কবিতা লেখা, উপন্যাস লেখা, নাটক লেখা বা নাটক করা, নৃত্য সঙ্গীত, ছবি আঁকা, প্রত্যেকের মনটা যদি আমাদের মাটির মতো না হয়, যে যেখানে আছে সেখানকার মাটির মতো না হয়, সেই মাটির সঙ্গে যদি সংযোগ না থাকে, তাহলে তার জীবনটা ব্যর্থ হয়ে যায় বলে আমি বিশ্বাস করি।
1: আচ্ছা, আপনি প্রথম যে উঠোনে যে ছবি আঁকতেন, কি ছবি থাকতো সেটা?
0: সেখানে ওই আমার বাড়ির বিভিন্ন অঙ্গন, গাছপালা, আমার মা রান্না করতে সেই ছবি, মা ওই যে তখনকার সিনে হ্যারিকেন ছিল তো, বিকেলবেলা হ্যারিকেন পরিষ্কার করে ঘরে ঘরে দিয়ে দেওয়া হতো, সেই হ্যারিকেন মা মুছছেন সেই ছবি, এই এইগুলি আঁকতাম।
1: আচ্ছা,
0: এগুলো দেখেই উদ্বুদ্ধ হয়েছিল, ওরা বলে তোমার ছবি আঁকার হাত ভালো।
1: তো এই আপনি আর্ট কলেজে ভর্তি হলেন, আর্টের সঙ্গে আরও জড়িয়ে পড়লেন এবং ডুবে গেলেন এর মধ্যে। তারপরে আপনার তো সংস্কৃতির আরো বিভিন্ন অঙ্গনে আপনি কাজ করছেন, করেছেন,
0: সেটাও আর্ট কলেজের দান, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফট কলকাতা, সরকারি চারু কারুকলা মহাবিদ্যালয়। সেখানে একটা অদ্ভুত ধরনের সাংস্কৃতিক পরিবেশ ছিল, আমি যেটা বললাম একটু আগে, সাহিত্য সঙ্গীত এবং চিত্রশিল্প একে অন্যের পরিপূরক, এই ঘটনাগুলো আমাদের কলেজে ঘটতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, অ্যানুয়াল সোশ্যাল হতো, এবং বড় বড় শিল্পীরা আসতেন, যেমন তেমনি আমাদের কলেজের ছেলেমেয়েরাও এখানে অনুষ্ঠান করতেন। ওই চলাকালীন 1968 সালে একটা দল এলো রাশিয়া থেকে একটা সাংস্কৃতিক দল এলো, সাতজনের দল, তাতে ওই ফোক ডান্সের মেয়েরা ছিল আর একটি ছেলে ছিল, তার নাম ইউরি, আমার সমবয়সী হবে ইউরি, তাকে আমি প্রথম দেখ, আমি যোগেশ দত্তের মোকাবিলা দেখেছি। যোগেশ দত্ত হচ্ছে ইন্ডিয়ান মাইমের জনক, উনি প্রথম পায়োনিয়ার, আমি দেখেছি, ভালো লেগেছে, আমি নিজে কোনোদিন মাইম করবো, মোকাবিলা করবো এটা ভাবিনি। ইউরির মোকাবিলা যখন আমাদের ফার্স্ট ইয়ারের হল ঘরে হচ্ছিল, ও মেকআপ নেয়নি, কোনো মিউজিক ছিল না, শুধু টাইটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে জুতোর শার্ট প্যান্ট পরেই করলো, তার মুভমেন্ট, তার চলার ধরন, তার মোকাবিলার যে ভাষা, এত প্রখর এবং এত তীক্ষ্ণ এবং এত সুন্দরভাবে হাত, মুখ, চোখ, নাক, কান, পা, সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, এটা এমনভাবে প্রকাশ করেছে যে আমি ভীষণভাবে আপ্লুত হয়ে আমি আকর্ষিত হয়ে গেলাম। এবং পশ্চিমবঙ্গে উনি যতদিন ছিলেন, 15 দিন মতো ছিলেন, বিভিন্ন জায়গায় উনি গেছেন, অনুষ্ঠান করেছেন, ওনার সঙ্গে আমি ছিলাম, একজন দোভাষী ছিল বাঙালি, মানে বাংলা ভাষার দোভাষী, এই সেই ইন্টারপ্রেটারের সহযোগিতা নিয়ে ইউরির সঙ্গে আমি কথা বলে আমার নিজের ইচ্ছা প্রকাশ করলাম।

0: যে আমি মোকাবিলা করতে চাই। ও আমার তখন আমি খুব স্লিম ছিলাম এবং মোকাবিলার জন্য উপযুক্ত একটা দেহ ছিল আমার, তো ওই থেকে ও আমাকে উৎসাহ দিয়েছিল কিভাবে প্র্যাকটিস করতে হবে, টিপস দিয়েছিল বেশ কিছু। ছবি আঁকার পাশাপাশি মোকাবিলা শুরু হলো আমার এবং গত 55 বছর ধরে আমি মোকাবিলা করছি।
1: হ্যাঁ, তার আগে কি এমনি অভিনয় করেছেন?
0: নাটক তো স্কুল জীবন থেকে করেছি, শক্তি হালদারের নির্দেশনায়। আমাদের স্কুলে প্যারেন্টস ডে হতো, প্যারেন্টস ডেতে নাটক একটা মানে অবশ্যম্ভাবী কর্মসূচি ছিল, সেখানে প্রচুর নাটক করেছি এবং প্রতি বছর নাটকে একটা প্রাইজ আমার বাঁধা ছিল। আর তখনকার সময় প্রাইজ ছিল বই,
1: হ্যাঁ
0: খুব সুন্দর বই দেওয়া হতো। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরলে পরে আমার হাতের দিকে তাকিয়ে থাকতো সবাই, বাড়ির লোক, আমার দিদি, বন্টনেরা, মা, হাতে কিছু আছে কিনা, হাতে যদি বই না থাকতো মন খারাপ হয়ে যাবে। তা একটা বই দেখাতাম, হয়তো তৃতীয় পুরস্কার বা দ্বিতীয় বা প্রথম পুরস্কারও পেয়েছি বেশ কয়েকবার নাটক করে। নাটকের প্রতি আমার মানে ভীষণভাবে আমি নিজেকে সম্পৃক্ত করলাম একটি লোকের জন্য, সে হচ্ছে শক্তি হালদার। উনি আমাদের স্কুলের টিচার ছিলেন এবং ওনার সাহচর্যে আমি নাটকটা খুব ভালো করে মানে অভ্যাস করি এবং অনেক নাটকে অভিনয় করি। একদম ছোটবেলায় নাটকের প্রতি আরেকটা কথা বলি, এটা বলার দরকার আজকালকার যে বাচ্চারা আছে তাদের জন্য, নতুন প্রজন্মের জন্য বলছি। আমার মা টাইফয়েড হয়েছিল, টাইফয়েড হওয়ার পরে আমি তখন ক্লাস 7-8 পড়ি। টাইফয়েড হওয়ার পরে নিয়ম আছে যে ঘড়ি ধরে ওষুধ খাওয়াতে হবে 2 ঘন্টা পর পর। দিদিরে বলতো রাতের ওষুধগুলো স্বপন খাওয়াবে, আমরা বরং দিনের ওষুধগুলি খাওয়াই। আমি দিনের বেলা একটু ঘুমিয়ে নিতাম, রাতের ওষুধ ঘড়ি ধরে খাওয়াতো হতো, জেগে বসে থাকতো তো ঘড়িটা সামনে রেখে অ্যালার্ম দিয়ে মাকে ঘুম থেকে তুলে ওষুধ ক্যাপসুল খাওয়াতো হতো। এই সময়টা আমি কী করবো, আমি একটা নাটক লিখতে শুরু করলাম ক্লাস 8-এ। নাটক লিখেছিলাম, সেই নাটকটা অভিনীত হয়েছিল আমাদের মেলারমাঠ পাড়ার ছেলেদের দিয়ে, স্ত্রী ভূমিকা বর্জিত অবশ্যই, ছেলেদের দিয়ে এটা অভিনয় করানো হয়েছিল এবং মাকে প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হয়েছিল, মা ভালো হয়েছিল তখন। এই আমার নাটকের লেখার প্রতি আমার এটা ধরনের। নাটক আমি খুব বেশি লিখিনি, শ্রুতি নাটক অনেক অনেক লিখেছি, এটাও একটা খুব ভালো মাধ্যম শ্রুতি নাটক মানুষের কাছে পৌঁছানোর জন্য, খুবই ভালো। কারণ একটা নাটক করার যে ব্যয় সাপেক্ষ ব্যাপারটা আছে এটা মাথায় রেখে দেখলাম যে নাটকে আমি আছি যুক্ত, অনেক নাটক করেছি, কৈলাসহরে যখন ছিলাম এখান থেকেও একটা নাটকের দল আমরা তৈরি করে মাধব বনঞ্চী কন্যা আমরা করেছিলাম, আমরা বিজাতীয় করেছিলাম, খুবই সফল প্রযোজনা। এরপরে আমি শ্রুতি নাটকের দিকে বেশি করে গেলাম। আর কবিতা আবৃত্তি, এই আবৃত্তির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা গল্প বলি ছোট্ট, স্বপন সেনগুপ্তের নাম, স্বপন সেনগুপ্ত আমাদের ত্রিপুরার একজন বরিষ্ঠ কবি ছিলেন, উনি নেই আমাদের মধ্যে এখন, আর না ফেরার দেশে চলে গেছেন, আমার খুব বন্ধু ছিলেন, খুবই বন্ধু। স্বপন যখন আকাশবাণীতে আগরতলায় তার কবিতা পাঠ করতো, কবিদের অনুষ্ঠান হয় পাঠ করতো, কিন্তু ওর উচ্চারণ দোষে এত দুষ্ট যে ওর ভালো কবিতাগুলি নষ্ট হয়ে যেত। তো আমি ওকে বলতাম যে ভাই তুমি কবিতা লিখে যাও, আমি বরং কবিতাগুলি পাঠ করি, তোমার যখন আসবে প্রোগ্রাম তো আমি তোমার সঙ্গে যাব, কবিতা পাঠের ব্যাপারটা যখন আসবে তখন আমি করে দেবো, ওই একাডেমি থেকে যে পয়সাগুলি দেয় ওটা তুমি নিয়ে নাও, আমার লাগবে না, কিন্তু তোমার কবিতা সুপাঠ্য হয়ে মানুষের কাছে যাক। আমি এমন নয় যে আমি দাবি করছি যে আমি খুব ভালো পাঠ করি, কিন্তু তোমার চেয়ে ভালো করি, কারণ উচ্চারণটা অন্তত একটু ঠিক না হলে পরে কবিতাগুলির
1: অর্থ বদলে যায়, অনেক
0: অর্থ বদলে যায় না, শুনছি কবিতাদের কবিতাকে মর্যাদা দেওয়া হয় না, একদমই না। যেমন শক্তি চট্টোপাধ্যায় নিজের কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায় নিজের কবিতা, এই রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কবিতা অসাধারণ সব আবৃত্তি করে গেছেন, এরা কণ্ঠ দিয়ে করেছেন, খুব সুন্দর। ফলে ওই কবিতাগুলি যে মর্যাদায় প্রতিষ্ঠিত প্রথম দিন থেকে, লেখকও যেদিন পেয়েছে কবিতাগুলো সেদিন থেকে সেই কবিতাগুলো একদম সুন্দরভাবে বলিষ্ঠভাবে মানুষের কাছে পৌঁছে গেছে তাদের আবৃত্তির গুণে। আবৃত্তিতে আকৃষ্ট হলাম এই জন্য এবং দীর্ঘদিন ধরে আবৃত্তি করছি, বেশ কিছু সিডি ক্যাসেট করার সৌভাগ্য আমারও হয়েছে, এতে আমি কিছু গর্ববোধ করছি না। একটা জিনিস বুঝতে পারছি যে একটা স্টেজে মাইক্রোফোনের সামনে আমি যখন একটা কবিতা আবৃত্তি করি সেটা শোনার পরে মানুষ হাত তালি দেয়, পরবর্তী সময় বলে খুব ভালো হয়েছে, এই যে তৃপ্তি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে এইটুকু যে পাওয়া, এই পাওয়াটার জন্য মানুষ নিজেকে নিজের জান কবুল করতে পারে।
1: নিশ্চয়ই,
0: কারণ চাকরি বাকরি সবই আছে, সংসার বন্ধু বান্ধব সব আছে, কিন্তু মানুষের প্রীতি ভালোবাসা পাওয়ার যে একটা সুন্দর ক্ষেত্র সাংস্কৃতিক ক্ষেত্র, এই ক্ষেত্রতে যদি বেশি করে মানুষ আসে, আরও নষ্ট হয়ে যাচ্ছে, ভীষণভাবে নষ্ট হয়ে যাচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্রে, অপসংস্কৃতি যেটাকে বলে, বলা হতো এখনও বলা হয়। রবীন্দ্রনাথ যে পথ দেখিয়েছিলেন, যে এখনও আমরা সকালে ঘুম থেকে উঠে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিক্ষণে রবীন্দ্রনাথ আমাদের সাহচর্য দেয়, ভীষণভাবে সাহচর্য দেয়, তার প্রতিকটা গান, প্রতিকটা কবিতা সব কিছুতে আমরা তাকে কাছে পাই। রবীন্দ্রনাথ ছাড়া আমাদের যেন বাঁচার পথ নেই এমন একটা মনে হয়। পরবর্তী সময় যে সমস্ত কবিরা

0: কবিতা রচনা করেছেন, যে সমস্ত শিল্পীরা ছবি এঁকেছেন। আমি ছবি আঁকার ক্ষেত্রটাকে একটু বেশি জোর দিতে চাই এই জন্য যে গণেশ পাইন যেসব ছবি এঁকেছেন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, মানুষের সপক্ষে গিয়ে, মানুষের জন্য, এগুলো দেখে তার সমসাময়িক কবিরা বলতেন গণেশ দেই হচ্ছেন আমাদের পথপ্রদর্শক। একজন শিল্পী যদি একজন বিশিষ্ট কবির কাছ থেকে এই সংসারটুকু পায় যে গণেশ দা আমাদের পথপ্রদর্শক, তাহলে তো এই চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে? ছবি বিক্রি করে কিছু টাকা হয়তো আসবে, কিন্তু এই যে প্রাপ্তিটা, এই প্রাপ্তির জন্য আমরা কাঙ্ক্ষিত, ভীষণভাবে অপেক্ষা করে থাকি।
1: অনেক দুঃখ যন্ত্রণা ভুলে যাওয়া যায়
0: এই একটা প্রাপ্তিতে। মানুষকে নিয়ে কাজ, তো মানুষকে নিয়ে কাজ করতে গেলে মানুষের কথা ভাবতে হবে, মানুষের যন্ত্রণার কথা ভাবতে হবে, মানুষের সব কিছু ভাবতে হবে, মানুষের প্রতিদিনকার মুহূর্তগুলি ভাবতে হবে। নিজেকে ওয়ান সাইডেড করে রেখে নিজের কথা চিন্তা করে শুধু যাপন করলে পরে সেই যাপনের কোনো সার্থকতা নেই, কোনো লক্ষ্য নেই, কিচ্ছু নেই, এই যাপনের কোনো অর্থ হয় না। এটা এমন নয় যে সবাইকে গান গাইতে হবে, সবাই তো গানের কণ্ঠ নেই।
1: সেটা আমি বলতে যাচ্ছিলাম যে আপনি বলেছেন ছবির মধ্যে সব কিছুই জড়িয়ে আছে, হ্যাঁ, তো সবার তো প্রকাশের সেই ক্ষমতা থাকে না,
0: কিন্তু শোনার তো কোনো অসুবিধা নেই,
1: নিশ্চয়ই, হ্যাঁ,
0: কানটা তো প্রত্যেকের সমান আছে, তো কান দিয়ে যদি একটু শুনে ভালো করে, একটা গান মানুষকে স্নিগ্ধ করে, মানুষকে রোগ মুক্তি করে। মিউজিক থেরাপি বলে একটা কথা আছে যেটা বিদেশে চালু, পেইন্টিং থেরাপি বলে একটা কথা আছে, এটা বিদেশে চালু, আমাদের দেশে চালু হয়েছে পুনেতে।
1: হ্যাঁ, সে চিকিৎসক থেরাপি করবেন, কিন্তু আমরা নিজেরা নিজেদের যেটা করতে পারি, গান চালিয়ে রাখলে মনের মধ্যে যত চাপ থাকে, যন্ত্রণা থাকে, জট বেঁধে থাকে, সেগুলো অনেকটাই হালকা মনে
0: হতে পারে।
1: হ্যাঁ, সেটা সবাই করতেই পারেন। গুনগুন করে গান করতেও মনে হয় আপত্তি নেই, কারণ সবাই লতা মঙ্গেশকর বা কিশোর কুমার হবেন না,
0: কিন্তু নিজের জন্য নিজের, হ্যাঁ, সবাইকে ছবি আঁকতে হবে, সবাইকে কবিতা লিখতে হবে, এমন দিব্যি কেউ দেন
1: না,
0: কিন্তু কবিতাটা পড়তে অসুবিধা কি, গানটা শুনতে অসুবিধা কোথায়, ছবিটা দেখতে অসুবিধা কোথায়? এই দেখাশোনা এবং পড়া, এই দেখাশোনা পড়ার মধ্যে নিজেকে তৈরি করা যায়। আমি পারবো না হয়তো গান গাইতে কোনোদিন, আমার কণ্ঠ, আমার জন্মলগ্ন থেকে আমার কণ্ঠ সেভাবে তৈরি হয়নি হয়তো, কিন্তু গান গাইতে পারবো না বলে গানটা শুনে আমি উপলব্ধি করতে পারবো না, পারবো না কেন? তাহলে এত দর্শক কী করে আসে একটা উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে? এত দর্শক কেন আসে, মুগ্ধ হয়ে সারা রাত ধরে জাগে কেন? কান আছে প্রত্যেকের, এই কানটা অপব্যবহার করে, মুখ আছে, জীব আছে, কথা বলতে পারে, অযৌক্তিক বাক্য ব্যবহার করে নিজেকে দূষিত করে বেশ কিছু মানুষ, এদেরকে মুক্তি দিতে পারে সাংস্কৃতিক অঙ্গন।
1: হ্যাঁ, এবং সেটা আমার মনে হয় সহজ পথে গিয়ে খুব সহজে প্রাপ্তি হলে তার গভীরতাও থাকবে না, সেই সুফলটা পাওয়া যাবে না যেটা এখন যে কারণে এতটা দূষিত হয়ে যাচ্ছে, এটা আমার মনে হচ্ছে। আপনার কি মনে হয়?
0: অবশ্যই, মানে ইজি অ্যাভেলেবল বলে একটা শব্দ আছে ইংরেজিতে, ইজি অ্যাভেলেবল, তার প্রতি আকর্ষণটা কমে যায়। কষ্টলব্ধ একটা জিনিস যদি অর্জন করি আমি, তার মধ্যে আকর্ষণটা ভীষণভাবে,
1: সম্মান ভালোবাসা সবটাই থাকে তার মধ্যে।
0: ছবি আঁকা খুব কষ্ট করে শিখতে হয়েছে আমাদের, অত্যন্ত কষ্ট করে, ভীষণ নিষ্ঠার সঙ্গে অনুশীলনের মাধ্যমে শিখতে হয়েছে। সঙ্গীতে যারা আছেন তারাও রেওয়াজ যেটাকে বলে, দিনের পর দিন, রাতের পর রাত জেগে গুরুদের বকা খেয়ে, মার খেয়ে পর্যন্ত নিজেকে ধৈর্য ধরে, তারপরে তো লতা মঙ্গেশকর, তারপরে তো এই সমস্ত বিখ্যাত শিল্পীরা। আমি বলবো যে কষ্টলব্ধ অর্জন যেটা যে কোনো ক্ষেত্রেই হোক,
1: হ্যাঁ, যে কোনো ক্ষেত্র
0: শুধু সঙ্গীত বা সংস্কৃতি নয়, যে কোনো ক্ষেত্রে হোক, লেখাপড়ার থেকে আরম্ভ করে নিজের সমাজ জীবন, যে সংসার, কষ্টলব্ধ যেটা হয় সেটার স্থায়িত্ব অনেক বেশি, সহজলব্ধ যেটা সেটার স্থায়িত্ব একদম থাকে না, মুহূর্তেই শেষ হয়ে যায়। ফলে অর্জন করার ক্ষমতা থাকতে হবে, অর্জন করতে হবে পরিশ্রম করে, কষ্ট করে, সেই কষ্ট মানে কায়িক শ্রম বা এই সমস্ত বলছি না আমি, মানসিক, মনটাকে ভীষণভাবে আপ্লুত এবং একনিষ্ঠ করতে হবে ওই পার্টিকুলার বিষয়টার। আমি যদি ছবি আঁকাকে আমার প্রাণের মাধ্যম হিসেবে ধরে নিই, তাহলে ছবি আঁকার প্রতি কয়টা ক্ষেত্রকে আমাকে উপভোগ করতে গেলে অনুশীলন করতে হবে ভীষণ নিবিড়ভাবে, সেটা যেমন তুলি, রং, কাগজ, পেন্সিল, রেখা ইত্যাদি সংমিশ্রণে ছবি হয়, তো এইগুলো যদি আমি না জানি, হুট করে একটা পেন্সিল নিলাম, একটা ছবি আঁকলাম, হয়তো আমার কবজিতে জোর আছে, আমি এঁকে দিলাম, সেই ছবি কথা বলবে না। ছবি কথা বলে কিন্তু, রবীন্দ্রনাথের যখন উনি 70-72 বছর বয়সে ছবি আঁকা শুরু করলেন জীবনে প্রথম, অনেকে প্রশ্ন করা হয়েছিল গুরুদেব আপনি এখন ছবি আঁকছেন, বলছে আমি আর পারছি না, আমার ভিতরে অনেক কিছু জমে আছে, প্রকাশ করতে হবে। উনি শুরু থেকে আরম্ভ করেছে, মানে একটা সিনেমা আছে বিখ্যাত, ব্যাক টু দি ফিউচার, বিখ্যাত ছবি, ফরাসি বোধ হয়, মানে ইউরোপের ছবি, ব্যাক টু দি ফিউচার, কথা শুনতে কেমন লাগে না? রবীন্দ্রনাথ ব্যাক টু দি ফিউচারে চলে গেছে, মানে কবিতা টবিতা লিখে, গান টান লিখে, উপন্যাস লিখে, করে টরে উনি একদম টায়ার্ড হয়ে গেছেন, উনি বুঝতে পারছেন ওনার দিন ঘনিয়ে এসছে, উনি ছবি

0: আঁকতে শুরু করলেন, বলেছেন আমি কিছু প্রকাশ করতে চাই, আরো কিছু প্রকাশ করতে চাই, ছবি আঁকতে শুরু করেছেন।
1: উনি তো যে কবিতা টবিতা লিখতেন যেখানে কোথাও ভুল হয়ে গেলে ওটা কাটতেন, যেটা সেটাও একটা ছবি আঁকার মতো। হ্যাঁ,
0: কাটাকুটি শিল্প এটা আছে, এটা অনেকেরই ছিল রবীন্দ্রনাথ এটাকে ভীষণভাবে। কিন্তু ছবি যখন আঁকতে শুরু করেছেন তখন ওনাকে বলা হয়েছিল আপনার ছবি দেখে বুঝতে পারছে না। উনি বলেছেন দেখার চোখ তৈরি করো, দেখার চোখ তৈরি করো, দেখো। দেখাটা যে কি ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যদি ঠিক করে ছবির দিকে তাকাও, আমার ছবি নয় যে কোনো লোকের ছবি, রবীন্দ্রনাথ বলছেন ছবি তোমাকে ডেকে বলবে দাঁড়িয়ে থাকো আমার সামনে, এবং দাঁড়িয়ে থাকবে। আমরা অবন ঠাকুরের ছবি দেখলে পরে আমার সৌভাগ্য হয়েছিল অরিজিনাল ছবি দেখার, মূল ছবিটা দেখার, গগন ঠাকুরের মূল ছবি দেখার সৌভাগ্য হয়েছিল। ওই ছবিগুলির সামনে প্রিন্সেস একটা ছবি এঁকেছেন গগন ঠাকুর, ওই ছবির সামনে গেলে পরে নড়তে ইচ্ছে করতো না। প্রতিকটা রেখা, প্রতিকটা চরিত্র, প্রতিকটা মানে অবয়ব কম্পোজিশন হা করে গিলতাম আমরা, দেখতাম। দেখার চোখ তৈরি করো, দেখার চোখের বড় অভাব। এই দেখার চোখ যদি না হয়, শোনার কান যদি না হয়, কথা বলার জীব যদি আড়ষ্ট থাকে, তাহলে যা হয় সেই সমস্ত কিন্তু হচ্ছে আজকাল। এটার থেকে মুক্তি পেতে গেলে ভীষণভাবে নিজেকে সাংস্কৃতিক করে গড়ে তোলার চেষ্টা।

0: দেখো, দেখাটা যে কি ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যদি ঠিক করে ছবির দিকে তাকাও, আমার ছবি নয়, যে কোনো লোকের ছবি, রবীন্দ্রনাথ বলছেন, ছবি তোমাকে ডেকে বলবে দাঁড়িয়ে থাকো আমার সামনে, এবং দাঁড়িয়ে থাকবে। আমরা অবন ঠাকুরের ছবি দেখলে পরে আমার সৌভাগ্য হয়েছিল অরিজিনাল ছবি দেখার, মূল ছবিটা দেখার, গগন ঠাকুরের মূল ছবি দেখার সৌভাগ্য হয়েছিল। ওই ছবিগুলির সামনে প্রিন্সেস একটা ছবি এঁকেছেন গগন ঠাকুর, ওই ছবির সামনে গেলে পরে নড়তে ইচ্ছে করতো না। প্রতিকটা রেখা, প্রতিকটা চরিত্র, প্রতিকটা মানে অবয়ব কম্পোজিশন হাঁ করে গিলতাম আমরা, দেখতাম। দেখার চোখ তৈরি করো, দেখার চোখের বড় অভাব। এই দেখার চোখ যদি না হয়, শোনার কান যদি না হয়, কথা বলার জিভ যদি আড়ষ্ট থাকে, তাহলে যা হয় সেই সমস্ত কিন্তু হচ্ছে আজকাল। এটার থেকে মুক্তি পেতে গেলে ভীষণভাবে নিজেকে সাংস্কৃতিক করে গড়ে তোলার চেষ্টা করতে হবে, যে তাকে গান গাইতে হবে, তাকে কবিতা লিখতে হবে, অন্তত সাংস্কৃতিক মনস্ক হতে হবে। একজন শিল্পী যখন গান করে, একজন শিল্পী যখন ছবি আঁকে, তার মানে এই নয় যে সে নিজের জন্য আঁকছে, সে নিজে দেখে তৃপ্তি পাচ্ছে, তা নয়। এই ছবি যদি 10 জন দেখে তৃপ্তি পায়, তখন তার তৃপ্তিটা দ্বিগুণ হয়ে যায়। এই বিষয়ে যদি সবাই একটু সচেতন হয়, আর ভারতবর্ষ এমন একটা পোটেনশিয়াল জায়গা, এত বড় একটা, এত ভাষাভাষীর মানুষ, এত সংস্কৃতি, এত সব তার পোশাক পরিচ্ছদ, আহার, তার জীবনযাত্রা, এত বৈচিত্র্য,
1: সৌন্দর্য,
0: এত বৈচিত্র্য, তার মধ্যে সাংস্কৃতিক সৌন্দর্যটা, সেটা বলছেন বিবিধের মাঝে আজ মিলন মহন, যেটাকে রবীন্দ্রনাথ বলেছেন, এই এমন বিবিধতা মানে বিভিন্ন রকম, তার মধ্যে যে একটা একতা আছে আমাদের ভারতবর্ষে, সারা পৃথিবীতে নেই। রবীন্দ্রনাথ যেমন আমাদের পথ দেখিয়েছেন, রবীন্দ্র পরবর্তী যুগে বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা, এবং পথগুলি দেখান কিন্তু সাংস্কৃতিক কর্মীরাই, তারা যেভাবে দেখিয়েছেন, তাদের দেখানো পথ যদি আমরা ঠিকভাবে চিনিয়ে দিতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, এটা হচ্ছে সঠিক পথ, এই পথে তুমি এগিয়ে যাও, তাহলে সে ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ারই হোক, যাই হোক, আমার জানা মতো অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক ডাক্তার আছে, অনেক অন্য প্রফেশনে কাজ করে আছেন, যারা দারুণ ছবি আঁকেন, যারা দারুণ গান করেন। আমি অবাক লাগে যে কী করে হয় এটা। তো ওইভাবে আমি নিজেকে শিক্ষিত করার চেষ্টা করেছি আজীবন, এই বয়স অবধি, আমার বয়স অনেক হয়েছে, নিজেকে শিক্ষিত করার চেষ্টা করেছি। গান শুনতে আমার ভালো লাগে, মাঝে মাঝে একটা দুটো গান করেও ফেলি বন্ধুদের আড্ডায়। কবিতা বলতে আমার ভালো লাগে, নাটক করতে ভালো লাগে, শ্রুতি নাটক আমার ভীষণ প্রিয় বিষয়, আমি লিখেওছি অনেক শ্রুতি নাটক, আর ছবি আঁকা তো আমার প্রাণের সম্পদ।
1: হ্যাঁ, আপনি জাতীয় স্তরে বা রাজ্য স্তরেও বিভিন্ন পুরস্কার সম্মানে সম্মানিত হয়েছেন, হয়তো আরও সম্মান ঝুলিতে আসলে আমরা আরও খুশি হতাম। তো আপনি 2018 জাতীয় সম্মান পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি, যার দিকে অনেকেরই লক্ষ্য থাকে কিন্তু সবাই সেই লক্ষ্যে পৌঁছতে পারেন না, প্রতিভা থাকা সত্ত্বেও সেই লক্ষ্যটা একটু দেরিতে হলেও আপনি পাচ্ছেন বা পেয়েছেন, তার জন্যে আমাদের খুব ভালো লাগছে। আপনি কি সেটা গ্রহণ করেছেন, মানে গিয়েছেন ওখানে?
0: না, এটা ব্যাপার হচ্ছে যে সঙ্গীত নাটক একাডেমি যখন ডিক্লেয়ার করে পুরস্কারটা, এবং আমার নাম যখন ডিক্লেয়ার করে, তখন আমি অভিভূত হয়ে গেছিলাম, কারণ এই পুরস্কারটা মানে রাষ্ট্রীয় পুরস্কারের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি শ্রেষ্ঠ পুরস্কার হয়েছে এটা, তারপরে পদ্মশ্রী, তারপরে পদ্মভূষণ ইত্যাদি। তো এত বড় একটা সম্মান, এটা তো আমি আপ্লুত হয়েছি, কিন্তু ওই সম্মানটা রাষ্ট্রপতি ভবন থেকে আমি এখন নিতে পারিনি এই জন্য যে ওই মার্চ মাসের 20 বা 21 একটা ডেট ঠিক হয়েছিল, আমি টিকিট ফিকিট পার করি, দিল্লি যাব, তার মধ্যে লকডাউন শুরু হয়েছে। পুরস্কার যে বছর ডিক্লেয়ার হয় 1 বছর পরে পুরস্কার দেয়, এই সিস্টেম ওদের। তো লকডাউন শুরু হয়ে যাওয়ার ফলে এবং এই COVID-19 এমন স্প্রেড করার ফলে সব কিছু তো একটা বেসামাল হয়ে গেছে না, ফলে সমস্ত কিছু বন্ধ আছে। ওরা আমাকে ফোন করে জানিয়েছে যে আমরা সময় মতো জানাবো, একটু পরিস্থিতি ইয়ে হলে পরে জানাবো, রাষ্ট্রপতির অনুমতি পেলে পরে আপনাকে জানাবো, আপনি চিন্তা করবেন না, বা এই ধরনের কথা বলেছে। আমি বলেছিলাম যে আমার বিভিন্ন অনুষ্ঠানে যখন আমি যাই, সেখানে অ্যানাউন্স করা হয় যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত, এটা অ্যানাউন্স করা বন্ধ করে দিই তাহলে। বলছে না না না, আপনি পুরস্কার পেয়েছেন, এটা রেকর্ডেড, মানে আপনার ট্রফি টফি সব তৈরি করা আছে, এটা আপনি রেকর্ডেড অলরেডি অ্যানাউন্সড, এটা অফিসিয়ালি অ্যানাউন্সড, ফলে আপনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত ঠিকই আছে। যাকে আমি তৃপ্তি পেলাম, তো কিন্তু আমার ভালো লেগেছিল একটা পুরস্কার পেয়ে, সেটা হচ্ছে রাজ্য সরকারের পুরস্কার, ধীরেন্দ্র কৃষ্ণ দেবন মনে হয়, এটা ছবি আঁকার জন্য। এই পুরস্কারটা আমাকে ভীষণভাবে তৃপ্ত করেছিল, প্রীত করেছিল, প্রাণিত করেছিল ভীষণ, কারণ ধীরেন্দ্রকে আমি তো দেখেছি কাছে থেকে, এমন একটি অমায়িক শিল্পী, কলাভবনের প্রিন্সিপাল ছিলেন, এত অমায়িক শিল্পী ভাবা যায় না, অসাধারণ তার কথা বলা, তার সব কিছু একদম রাবীন্দ্রিক, চিরকাল শান্তিনিকেতন ছিলেন, ওখানে ওনার বাড়ি, মারাও গেছিল।

0: যাই হোক, ধীরেন্দার নামাঙ্কিত এই পুরস্কারটা আমাকে ভীষণভাবে মানে উৎসাহ জুগিয়েছিল। এরপরে নানা সংস্থা থেকে পুরস্কার পেয়েছি, এগুলি এইগুলি দিয়ে আমি নিজেকে বিচার করি না।
1: না না, তবুও মানে সেই সম্মানগুলো আপনাকে দিয়ে তারাও সম্মানিত হয়েছে।
0: আমি আমি খুব বিনম্র চিত্তে তাই এগুলি গ্রহণ করি, কোথাও কোনো দিন আমি আপত্তি জানাইনি, গ্রহণ করেছি সব জায়গা থেকেই। কিন্তু ওটা আমার যে ওটাই আমাকে পথ দেখাবে এমনটা নয়,
1: সে তো আপনাকে যারা চেনেন তারা ভালো করেই জানেন।
0: আমি সহজ সরল এবং একটা একদম সাধারণ জীবন যাপন করতে ভালোবাসি। আড্ডা জিনিসটা বন্ধ হয়ে গেছে প্রায়। আড্ডা যে মানুষকে কোন পর্যায়ে তুলে নিতে পারে, মননে, চেতনায়, বোধের জায়গায়, একটা আড্ডার যে কি বিরাট ভূমিকা, সেই আড্ডার ভূমিকা কিন্তু এখন আর নেই, প্রায় আড্ডা হয়ই না। আমি তো কৈলাসহরে আড্ডা দিতাম প্রচণ্ড, আমি যখন 88 থেকে 93 অবধি ছিলাম, আমাদের প্রতিদিনকার ছুটির দিনে সারাদিন এবং অফিস খোলার দিন সন্ধ্যার সময় একটা দারুণ আড্ডা হতো। আড্ডাটা নেই, সব ঘর বসে গেছে। কেন নেই? এটা তো আরও উন্নত হওয়ার কথা ছিল। আগরতলাতে আড্ডাটা এখনও আছে। তো আড্ডা যত বেশি দেওয়া যাবে তাহলে ইন্টারাকশনটা বেশি হবে, মানে বিভিন্ন মানসিকতার ইন্টারাকশনটা হবে।
1: প্রযুক্তিগত উন্নতির কারণে আড্ডার ধরনটা একটু পাল্টে গেছে, হয়তো ওটা মিলিত হয় কিন্তু সেরকম ভাবে সৃষ্টিশীল আড্ডা হয় না।
0: হয় সৃষ্টিশীল আড্ডা হবে না কেন, হয়, এটা ডিপেন্ড করে কারা আড্ডা দিচ্ছে তার মধ্যে।
1: হ্যাঁ,
0: দেখিয়ে দেওয়া পথ, যেমন ওই কি রাম সদা সত্য কথা বলে, এই যে কথা ছিল না, রাম সবসময় সত্য কথা বলে, এই যে ব্যাপারগুলো আমাদের শেখাবার জন্য ছোটবেলায় এই পঙ্ক্তিগুলি উচ্চারিত হতো, তা নয়। ঠিক, সে আড্ডা দেবে, আড্ডার মধ্যে সেখান থেকে কিন্তু সে নিজেকে গঠন করতে পারে, মানসিক গঠন। মানসিক গঠনটা হচ্ছে আমার দ্বারা আজ অব্দি কারো কোনো ক্ষতি হয়নি, আমার ভালোবাসার কারণে বা আমার অত্যাচারের কারণে বা আমার অপছন্দের কারণে কারো কোনো ক্ষতি হয়নি, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার সঙ্গে অসংখ্য মানুষের পরিচয়, কি পুরুষ কি নারী, সবাই সঙ্গে পরিচয় অসংখ্য, কিন্তু তার মানে এই নয় যে আমার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি ওই ব্যাপারটাতে ভীষণভাবে
1: সংযত
0: না, মানে সঠিক ধ্যান ধারণায় থাকি আমি।
1: আসলে আপনার সঙ্গে কথা তো ফুরোবার নয়, কারণ আমাদেরও ভালো লাগে আড্ডায় থাকতে, আড্ডার মধ্যে থেকে আরও অনেক কথা হয়তো উঠে আসতো। তো আজ আমরা অনুষ্ঠান শেষ করব আজকের মতো আপনার কবিতা আবৃত্তি শুনে।
0: আমি কবিতা আনিনি, আমি একটা একদম ছোট্ট কবিতা বলি, একটা শক্তি চট্টোপাধ্যায়ের রবীন্দ্রনাথকে নিয়ে লেখা, একদমই ছোট্ট, এটা বলে শেষ করি কেমন। রবীন্দ্রনাথ ঠাকুরের 125তম জন্মদিনে আনন্দপাল বিশ্বাস একটা বই বের করেছিল, 125 জন কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কবিতা লিখেছিলেন, তার মধ্যে শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা আমি বলছি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয় ভরে বান, আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান ওরে ভাই, রবি ঠাকুরের ছবি, ঘরে এবং ঘরের বাইরে যখন একলা হবি, কাজী ফুল কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি মালায়, হাত ঝুমঝুম পা ঝুমঝুম এক ঠাকুরের জ্বালায়। আর একটা কবিতা বলছি আমি, রবীন্দ্রনাথের সেক্রেটারি ছিলেন অমিয় চক্রবর্তী, উনি রবীন্দ্রনাথকে দিয়ে আফ্রিকা কবিতা লিখিয়েছিলেন, অনেক কিছু করেছেন, অসাধারণ কবি ছিলেন অমিয় চক্রবর্তী, আমেরিকা থাকতেন, মারা গেছেন ওখানে। ওনার একটা কবিতা, চিরদিন। আমি যেন বুড়িয়ার তুমি যেন শোনো, জীবনে জীবনে তার শেষ নেই কোনো, দিনের কাহিনী কত রাত চন্দ্রা বলি, মেঘ হয় আলো হয় কথা যাই বলি, ঘাস ফোটে ধান ওঠে তারা জলে রাতে, গ্রাম থেকে পাড়ি ভাঙে নদীর আঘাতে, দুঃখের আবর্তে নৌকো ডোবে ঝড় নামে, নতুন প্রাণের বার্তা জাগে গ্রামে গ্রামে, নীলান্ত আকাশে শেষ পাইনি কখনো, আমি যেন বলি আর তুমি যেন শোনো, তুমি যেন বলো আর আমি যেন শুনি, প্রহরে প্রহরে যায় কল্প জাল বুনি, কুমুদ কালহার ভাসে থই থই জলে, কোথা মাঠ ফেটে যায় মাড়ির অনলে, আঙিনায় শিশু খেলে ফুলে ধরে মৌ, তুলসী তলায় দ্বীপ জালে মেজ বউ, সানাই বাজানো রাতে হঠাৎ জনতা, বিয়ে ভেঙে মারা ছিঁড়ে ছড়ায় মত্ততা, মানুষের প্রাণে তবু চিরন্ত ফাল্গুনি, তুমি যেন বড় আর আমি যেন শুনি।
1: বাহ, অপূর্ব।
2: শুনলেন এ মাসের অতিথি অনুষ্ঠান।

পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মিক্স মেলোডিজ। মিক্স মেলোডিজে প্রথমে রবীন্দ্রসঙ্গীত। আমাদের আজকের শিল্পী ইন্দ্রনীল সেন।

সমবেত কণ্ঠে ছোটদের গাওয়া এই গানখানির সাথে শেষ হলো আমাদের আজকের মিক্স মেলোডিজ অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: আকাশবাণী কৈলা শহর, এখন রাত 9টার ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: দিস ইজ আকাশবাণী, আই এম ভিসি প্রমোদ উইথ দ্য নিউজ এট 9। দ্য হেডলাইন্স: India reiterates its interest and concerns with the United States regarding act imposing tariffs on countries buying Russian oil and gas. New Delhi rejects Organization of Islamic Cooperation's Jammu and Kashmir reference, says it has nothing to do with internal matters of India. Defense Ministry signs over 810 crore rupees contract with Bharat Dynamics Limited for 160

এতক্ষণ দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ শুনলেন, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন লোকগীতি, শিল্পী ছোলাবত মাহাতো।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন সালাবত মাহাতো। আকাশবাণী কৈলাসহর, এখন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহাগ নাট বেহাগ রাগে খেয়াল, শিল্পী দীপালী নাগ।

0: এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে নাট বেহাগ রাগে শুনলেন খেয়াল। শিল্পী ছিলেন দীপালী নাগ, আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। ভারতীয় বিমানবাহিনীর জন্য 160 স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে নথিপত্রে লিখিত নোট এবং অভ্যন্তরীণ যাচাই বাছাই কমিশনের একটি স্বাভাবিক ও ধারাবাহিক প্রক্রিয়া, যার মূল উদ্দেশ্য হল স্বচ্ছতা ও আইনি অনুশাসন বজায় রাখা। বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতিগভীর নিম্নচাপটি ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাস। জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞামূলক লিন্ডসে

0: গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট এসআরআইএ নিয়ে ভারত তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। আজ সন্ধ্যায় রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করে এই আইনের বিষয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন। বৈঠকে দুই নেতা ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উপসাগরীয় অঞ্চল ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এই আইনে স্বাক্ষর করেন। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলির ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা দেয় তাঁকে। এর জবাবে নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। উল্লেখ্য, রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত রবিবার নিউ ইয়র্ক পৌঁছন। বৈঠকের পর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত ও আমেরিকা কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক অগ্রাধিকার ও আসন্ন বহুপাক্ষিক উদ্যোগ নিয়ে যৌথভাবে কাজ করছে। ওমানের পূর্ব উপকূলে বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাওয়ের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, ওই জাহাজে থাকা 20 জন ভারতীয় নাবিকের মধ্যে 19 জনকে উদ্ধার করা সম্ভব হলেও এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রক। বিদেশমন্ত্রক আরও জানিয়েছে যে ওমানের ভারতীয় দূতাবাস বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমির শাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ফরাসি বিদেশমন্ত্রী জিন নোয়েল ব্যারট এর সঙ্গে ত্রিদেশীয় এক বৈঠকে অংশ নেন। নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউএনজি এর 81তম বৈঠকে যোগদানের পাশাপাশি ভারত, সংযুক্ত আরব আমির শাহী এবং ফ্রান্সের বিদেশমন্ত্রীরা এই বৈঠকে মিলিত হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ, স্বাস্থ্যবিজ্ঞান, শক্তি এবং সংস্কৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বলার অধিকার ওআইসির নেই। জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচার চালিয়ে এই সত্য বদলানো যাবে না বলেও মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, পাকিস্তানকে মিথ্যা প্রচারের সুযোগ না দিয়ে ওআইসির উচিত তাদের সঠিক পরামর্শ দেওয়া। ভারতীয় বিমান বাহিনীর জন্য 107টি স্যাটেলাইট, স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডাইনামিক্স লিমিটেড বিডিএল এর সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অস্ত্রগুলির সরবরাহ 2027-28 থেকে 2028-29 অর্থবর্ষের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত হয়েছে। এগুলি আকাশ থেকে মাটিতে নিখুঁতভাবে আঘাত হানার উপযোগী গাইডেড গ্লাইড বোমা, যা যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করে দূর থেকেই শত্রুপক্ষের বিমানবন্দর অকেজো করে দিতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাতের বরোদায় ব্রহ্মা কুমারিজের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ব নবজাগরণের জন্য আধ্যাত্মিক সচেতনতা প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে তিনি একটি প্রচার অভিযানেরও ভার্চুয়ালি সূচনা করেন। এর আগে রাষ্ট্রপতি আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা যখন সমাজ ও দেশের কাজে লাগে তখন তা প্রকৃত শিক্ষা ও অর্থবহ হয়ে ওঠে।
1: युवाओं को सशक्त, संस्कारवान, आत्मनिर्भर, शांतिपूर्ण और जिम्मेदार बनाना हम सब की जिम्मेदारी। हमें ऐसे युवा तैयार करना है जो ज्ञान, टेक्निक और कौशल से युक्त हो, साथ ही आत्मविश्वास, आत्म अनुशासन, सकारात्मक सोच, संवेदनशीलता और नैतिक मूल्यों से भी परिपूर्ण।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে নথিপত্রে লিখিত নোট এবং অভ্যন্তরীণ যাচাই বাছাই কমিশনের একটি স্বাভাবিক ও ধারাবাহিক প্রক্রিয়া, যার মূল উদ্দেশ্য হল স্বচ্ছতা ও আইনি অনুশাসন বজায় রাখা। সেগুলি কোনো ধরনের গড়বড় বা ব্যর্থতার লক্ষণ নয়। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, 2023 সালে নির্বাচন কমিশনের কাজকর্ম পরিচালনা আইন অনুযায়ী সমস্ত আদেশ ও সিদ্ধান্তের পূর্ণ আইনি বৈধতা রয়েছে। কমিশন আরও উল্লেখ করেছে, কেবল 3 জন কমিশনারই নন, নির্বাচন ব্যবস্থার উন্নতির জন্য কমিশনের

0: যে কোনো কর্মকর্তা পরামর্শ দিতে পারেন। কমিশন জানিয়েছে, গত এক বছরে তারা প্রায় 40টি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ইনচার্জ এবং সহকারী ইনচার্জদের নিযুক্ত করেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ছত্তিশগড় ও হরিয়ানায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হরিশ দ্বিবেদী বিহারের তদারকির দায়িত্বে থাকবেন। বিনোদ তাওরেকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্য স্থিতিশীলতা তহবিলের মজুত ভান্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আগামীকাল কলকাতা পৌঁছবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনের মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণে পেঁয়াজ পৌঁছানোর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে যোগান আরও মজবুত হবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি MS তিরুপতি ইনফ্রা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড সম্পর্কিত অর্থ পাচার মামলায় আজ দিল্লি, মোহালি, চণ্ডীগড়, পঞ্চকুলা এবং লুধিয়ানার 26টি স্থানে তল্লাশি চালায়। ওই সংস্থার প্রমোটার, ডিরেক্টর এবং সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির অফিস এবং বাড়িতে চলে তল্লাশি। ইডি জানিয়েছে, 290 কোটি টাকার ব্যাংক জালিয়াতির ঘটনার সঙ্গে ওই সংস্থার যোগ রয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন দপ্তরের প্রায় দেড় লক্ষের বেশি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসে। আগামী 6 মাসের মধ্যে 1,51,000 পদে নিয়োগ হবে বলে সিদ্ধান্ত হয়েছে। রাজ্য পুলিশে 12,000 শূন্যপদ পূরণ করা হবে। অন্যদিকে কলকাতা পুলিশে 4,000 কর্মী নিয়োগ করা হবে বলে নবান্ন সূত্রের খবর। পশ্চিম, মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আজ মধ্যরাতে এটির বিশাখাপত্তনম এবং গোপালপুরের মাঝে কলিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিম অংশ দিয়ে স্থলভাগে প্রবেশের পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামীকালও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন,
1: আমাদের রাজ্যের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিনের মধ্যে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে যেটা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতে, কালিম্পং জেলাতে এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। আর হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কলকাতা শহরে আগামী 24 ঘন্টায় বেশ কয়েক ফসলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। সেমিফাইনালে চীনের কাছে 3-1 ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল। সিঙ্গলসে আয়ুষ শেট্টি চীনের লি শিফেং এর কাছে হেরে যান। এদিকে এশিয়ান গেমসের মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছেন।
2: That smile on her face knows that the trophy cabinet is complete for Mirabai Chanu. The one medal that was missing in her trophy cabinet was that medal at the Asian Games. She clinches that now, a silver medal.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারোত্তোলনে রৌপ্য পদক জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা OIC সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাস। খবর পড়া আজকের মতো শেষ হল।
3: India lost 1-3 to China in the men's team semi-final at the Asian Games and settled for the bronze medal. Shi Yukui defeated Lakshya Sen in straight games, winning 21-16, 21-18 in the opening match of the men's badminton team semi-final. Later, Sathvik Sairaj Rankireddy and Chirag Shetty made a strong start against China's Liang Weiqing and Wang Chang, defeating them in straight games 2-0, 21-11, 22-20. They helped India level the score with China at 1-1. However, Li Shifeng beat Ayush Shetty 21-19, 21-13 in straight games to put China 2-1 ahead of India. Arjun and Hariharan went down 21-16, 17-21, 21-9 in the fourth match of the semi-final tie. The Indian pair showed some resistance in the second game, but the Chinese duo quickly stopped the fight back. India's bronze is only its second ever Asian Games medal in the men's team badminton event.

দুপুর দুটোয় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 ছোটদের গান, 3:05 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, 6:00 ঘর গৃহস্থী, 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন 7:35, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে 7:45 এবং 7:55। 8:10 শুনবেন

প্রাথমিক গান, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন রাত 9:30। রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 দিল্লি কেন্দ্রের এশিয়ান গেমসের অনুষ্ঠান, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, সেই সঙ্গে আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:33 হয়ে 20 সেকেন্ড। জয় হিন্দ।